আকাশবাণী কৈলাসহর, আজ মঙ্গলবার 200 আষাঢ়, 1948 শকাব্দ, 8ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 23শে জুন, 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 59 মিনিট হয়ে 14 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

সত্যতা ভেদ রচনা থেকে পাঠ। বহু মনুষ্য ব্যক্তি বহু উপদেশ দিয়েছেন, তোমরা এই করো, এই করো, এই করো, এই তোমাদের করণীয়, এই আচরণই প্রশস্ত, স্বার্থত্যাগ চাই, বুকের মধ্যে স্বদেশপ্রীতি জ্বালিয়ে তোলা প্রয়োজন, জাতিভেদ অস্বীকার, ফুটমার্গ পরিহার, খদ্য পরিধান, এমনি অনেক আবশ্যকীয় মূল্যবান আদেশ এবং উপদেশ। এই হল প্রোগ্রাম। আবার অন্য প্রকার উপদেশ, ভিন্ন প্রোগ্রামও আছে। আপনাদের মতো দেশের বহু ছাত্র ও যুবক আমাকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমরা কি করব আপনি বলে দিন। উত্তরে আমি বলি, প্রোগ্রাম তো আমি দিতে পারি, আমি শুধু তোমাদের বলতে পারি তোমরা দৃঢ়পণে সত্যাশ্রয়ী হও। তারা প্রশ্ন করেন, এক্ষেত্রে সত্য কি? বিভিন্ন মতামত ও প্রোগ্রাম যে আমাদের উদ্ভ্রান্ত করে দেয়। জবাবে আমি বলি, সত্যের কোনো শাশ্বত সংজ্ঞা আমার জানা নেই। দেশ কাল ও পাত্রের সম্বন্ধ বা রিলেশন দিয়েই সত্যের যাচাই হয়। দেশ কাল পাত্রের পরস্পরের সম্বন্ধের সত্য জ্ঞানই সত্যের স্বরূপ। তাদের পরিবর্তনের সঙ্গে

0: একটি পরিবর্তন অবশ্যম্ভাবী। এই পরিবর্তন বুদ্ধিপূর্বক মেনে নেওয়ায় সত্যকে জানা। যেমন বহু পূর্বকালে রাজাই ছিলেন ভগবানের প্রতিনিধি, দেশের লোকে এ কথা মেনে নিয়েছিল। এতে অসত্য বলতে আমি চাইনি, সে প্রাচীন যুগে হয়তো এই ছিল সত্য, কিন্তু আজ জ্ঞান ও পারিপার্শ্বিকের পরিবর্তনের ফলে এ কথা যদি ভ্রান্ত বলেই প্রমাণিত হয়, তবুও কোনো এক সাবেক দিনের যুক্তি ও উক্তি মাত্রকেই অবলম্বন করে এটি সত্য বলে যদি কেউ তর্ক করে, তাকে আর যাই কেন বলি সত্যাশ্রয়ী বলব না। কিন্তু শুদ্ধমাত্র মানাই এর সবটুকু নয়। বস্তুত আর এক দিক দিয়ে কোনো সার্থকতাই এর নেই যদি না চিন্তায় বাক্যে ও ব্যবহারে জীবনযাত্রার পদে পদে এ সত্য বিকশিত হয়ে ওঠে। ভুল জানা, ভ্রান্ত ধারণা বরঞ্চ সেও ভালো, কিন্তু ভিতরের জানা ও বাইরের আচরণে যদি সামঞ্জস্য না থাকে, অর্থাৎ যদি জানি একরকম বলি আর এক রকম এবং করি আর এক রকম, তবে জীবনের এত বড় ব্যর্থতা, এত বড় ভীরুতা আর নেই। যৌবন ধর্মকে এতখানি ছোট করতে আর দ্বিতীয় কিছু নেই। সুতমার্গ, জাতিভেদ, খদ্দের পরিধান, জাতীয় শিক্ষা, দেশের কাজ, এসব সত্য কি অসত্য, ভালো কি মন্দ, এই আলোচনা আমি করব না। এর সত্যাসত্য বুঝিয়ে দেবার আমার যে যোগ্যতর ব্যক্তি আপনারা অনেক পাবেন, কিন্তু আমি কেবল এই নিবেদনই করব, আপনাদের বুঝার সঙ্গে যেন কাজের ঐক্য থাকে। বুঝি ছোঁয়াছুঁয়ি আচার বিচারের অর্থ নেই তবু মেনে চলি, বুঝি জাতিভেদ মহা অকল্যাণকর তবু নিজের আচরণে তাকে প্রকাশ করি না, বুঝি ও বলি বিধবা বিবাহ উচিত তবু নিজের জীবনে তাকে প্রত্যাহার করি, জানি খদ্দ পরা উচিত তবু বিলাতি কাপড় পরি, এটি বলি আমি অসত্যাচরণ। দেশের দুর্দশা ও দুর্গতির মূলে এই মহাপাপ যে আমাদের কতখানি নিচে টেনে এনেছে এ হয়তো আমরা কল্পনাও করিনি। এমনি ধারা সকল দিকে দৃষ্টান্ত দিয়ে সময় অতিবাহিত করবার প্রয়োজন নেই। প্রার্থনা করি বিনতা ও কাপুরুষতার এই গভীর পঙ্ক থেকে দেশের যৌবন যেন মুক্তি লাভ করতে পারি। এ কথা মনে রাখতে হবে, সত্যনিষ্ঠাই শক্তি, সত্যনিষ্ঠাই সমস্ত মঙ্গলের আধার, এবং ইংরেজিতে যাকে বলে টেনাসিটি অফ পারপাস, সেও এই সত্যনিষ্ঠারই বিকাশ। তাই বারংবার স্বদেশের যৌবনের কাছে এই আবেদন করি, সত্যনিষ্ঠাই যেন তাদের ব্রত হয়, কেননা নিশ্চয় জানি এই ব্রত ধারণই তাদের সম্মুখে সমস্ত বাধা অপসরণ করে যথার্থ কল্যাণের পথ উদ্ঘাটিত করে দেবে।
1: অমৃতবাণীতে এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন ভক্তিগীতি শুনুন পদ্মপলাশ হালদারের কণ্ঠে।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে এবং একই সঙ্গে নিউজ অন এয়ারে অনলাইনে।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 7টায় শুনবেন প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, 7টা বেজে 15 মিনিটে ভক্তিসুধা, ভক্তিমূলক গানের অনুষ্ঠান। 7টা বেজে 25 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এরপর 7টা বেজে 35 মিনিটে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ রিলে করা হবে আকাশবাণী দি আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7টা বেজে 45 মিনিটে। সকাল 8টায় সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ 8টা বেজে 15 মিনিটে পর্যায়ক্রমে রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 8টা বেজে 30 মিনিটে। বাংলা আধুনিক গান শুনবেন 8টা বেজে 40 মিনিটে। 9টায় ইংরেজি সংবাদ এবং 9টা বেজে 5 মিনিটে 9টায় হিন্দি সংবাদ এবং 9টা বেজে 5 মিনিটে ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে। 9টা বেজে 10 মিনিট থেকে রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সকাল 11টায় রয়েছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12টা বেজে 5 মিনিটে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে কম্প্যাক্ট ডিস্কে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 12টা বেজে 30 মিনিটে নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 1টা বেজে 5 মিনিটে ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান। 1টা বেজে 30 মিনিটে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ। 1টা বেজে 40 মিনিটে আধুনিক গান। 2টোতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 2টো বেজে 15 মিনিটে লোকগীতি বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 2টো বেজে 30 মিনিটে। বিকেল 3টেতে হিন্দি সংবাদ এবং 3টো বেজে 5 মিনিটে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এরপর রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় অনুষ্ঠান ঘর গৃহস্থী। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টা বেজে 35 মিনিটে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে কলকাতা কেন্দ্র থেকে। 7টা বেজে 45 মিনিটে ককবরক সংবাদ এবং 7টা বেজে 55 মিনিটে স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আগরতলা কেন্দ্র থেকে। রাত 8টা বেজে 10 মিনিটে শিক্ষা বিষয়ক অনুষ্ঠান পড়াশোনা ভয়েজমিল অনুষ্ঠান গীতবাহার 8টা বেজে 30 মিনিটে। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। গজল শুনবেন 9টা বেজে 15 মিনিটে।

30 মিনিটের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। লঘু যন্ত্র সঙ্গীত শুনবেন 10:10, 10:20 বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে। 10:30 পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং 10:35 অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম। আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

সুপ্রভাত অনুষ্ঠান থেকে শ্রোতা বন্ধুদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। ইতিহাস হলো প্রজন্ম থেকে প্রজন্ম চিন্তা চেতনা এবং প্রেরণার উৎস। ইতিহাস পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আজকের দিনে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী গুণী, বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আজ 23 জুন 2026 মঙ্গলবার নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনদের জন্ম মৃত্যু দিন সহ আরও কিছু বিষয়সমূহ। 930 খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ 23 জুন এই তারিখে পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে। ১৭৫৭ আজকের দিনটিতে ঐতিহাসিক পলাশের যুদ্ধ শুরু হয় এবং ওই যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। 1860 আজকের দিনে উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক মনোহর প্রকাশিত হয়। নাট্যকার শিশির কুমার ভাদুড়ি নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন 1926 আজকের দিনটিতে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় নিহত হন 1980 আজকের দিনে। ১৬১৬ সালের আজকের দিনটিতে শাহসুজা বাংলার সুবাদার মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে জন্মগ্রহণ করেছিলেন। জোসেফিন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রী 1763 সালের আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন।

স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি এবং সুদক্ষ ইঞ্জিনিয়ার। তিনি জন্মেছিলেন 1854 আজকের দিনটিতে। হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের অধ্যাপক এবং বঙ্গীয় শব্দকোষ অভিধানের সংকলক। 1867 আজকের দিনে জন্মেছিলেন। ববে ফসে মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। তিনি জন্মগ্রহণ করেন 1927 সালের আজকের দিনটিতে। পি কে ব্যানার্জি নামে সুপরিচিত ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় 1336 আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন। নবারুণ ভট্টাচার্য ভারতীয় বাঙালি কবি এবং কথাসাহিত্যিক। তিনি জন্মেছিলেন 1948 আজকের দিনে। ভারতীয় হিন্দি চলচ্চিত্র অভিনেতা এবং রাজনীতিবিদ রাজ বব্বর জন্মগ্রহণ করেন 1951 আজকের দিনটিতে।

ভক্তি বিনোদ ঠাকুর ভারতের বৈষ্ণব ধর্মের একজন সাধক, ধর্মগুরু এবং দার্শনিক। তিনি প্রয়াত হন 1914 সালের আজকের দিনটিতে। 1953-এর আজকের দিনটিতে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় পণ্ডিত এবং হিন্দু জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক দল ভারতীয় জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা, তিনি আজকের দিনে প্রয়াত হন।

হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভারতীয় কবি, অভিনেতা এবং রাজনীতিবিদ। 1990-এর আজকের দিনে তিনি প্রয়াত হন। এছাড়াও আজ পলাশী দিবস, সেই সঙ্গে আন্তর্জাতিক জনসভা দিবস আজকে, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক বিধবা দিবস এবং আন্তর্জাতিক অলিম্পিক দিবসও হিসেবে আজকের দিনটিকে পালন করা হয়। এই ছিল ইতিহাসের পাতায় আমাদের সংক্ষিপ্তাকারে চোখ বুলিয়ে নেয়া। শ্রোতা বন্ধুরা,

এবারে কিছু সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি। প্রথমেই আজকে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম, বাজেটে বাজিমাত শুভেন্দুর, 20% ডিএ 1 লক্ষ চাকরি, 5 নতুন জেলা। সেন্সাসের জের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন এগুতে পারে। দল ছাড়ব না, মন্দিরে গিয়ে শপথ নিতে হবে বিজেপির বিধায়কদের। হোয়াটসঅ্যাপের দায়িত্বে ক্রেট প্রধান। হরমুজ প্রণালী অবরুদ্ধ হলেই ফের হামলা, ট্রাম্পের হুমকিতে ফের ভণ্ডুল ইরান আমেরিকা শান্তি বৈঠক। ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা স্টারমারের, দৌড়িয়ে গিয়ে বার্নহাম। সিন্ধুর জল আটকালে যুদ্ধ বলেছে পাকিস্তান। বিশ্বকাপে প্রথম জয় মিশরের, নায়ক সালাহ। বিশ্বকাপে গোলের শিখরে বাঁ পায়ের জাদুকর, জোড়া লক্ষ্য ভেদে নায়ক মেসি।

এভারিব জানাচ্ছি আজকে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম। এই পত্রিকাটি এভাবে শিরোনাম করেছে, তৃণমূল থেকে মমতাকেই মুছে দিলেন ববি অরূপ ঋতব্রতেরা, দল দখলের লড়াই শুরু হলো, কী ভবিষ্যৎ, নানা মুনির নানা মত। বিশ্ব রেকর্ড নিয়ে কোনো হেলদোলই নেই মেসির, আর্জেন্টিনা নকআউটে যাওয়ায় সবচেয়ে বেশি খুশি লিও। কলকাতাও এবার জেলা হচ্ছে, বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণার পিছনে কোন অঙ্ক?

প্রশাসনিক কাঠামোয় কোন কোন পরিবর্তন। অপসারিত মমতা ঋতব্রতদের ডাকা বৈঠকে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায় পদ থেকে সরানো হল অভিষেককেও। লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত 14 জনের, অধিকাংশই পড়ুয়া। কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণে নিহত 13 জনের মধ্যে 12 জনই ভারতীয়। ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টারমারের। লেবার পার্টির নেতৃত্ব ছাড়লেন স্ত্রীকে নিয়ে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা। এই ছিল আমাদের কাছে প্রাপ্ত আজকের যে সংবাদপত্র, তার দুটি সংবাদপত্র কলকাতা থেকে প্রকাশিত, জানিয়ে দিলাম। এগুলোই আজকে পেয়েছিলাম, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের কৃষক ভাইদের জন্য আবহাওয়ার একটা পূর্বাভাস আছে। আগামী 24 জুন সকাল 8:30 পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 33 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে ঘণ্টায় সর্বোচ্চ 14 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% পর্যন্ত হতে পারে। এছাড়াও শ্রোতা বন্ধুরা, আমাদের কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদেরকে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য দেয়া হচ্ছে, এই অনুষ্ঠান থেকেও আমরা দিচ্ছি। এবং আরেকটা বিষয়, যারা এখন তো বৃষ্টিপাত হচ্ছে, তাই বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির আশেপাশের যে অবাঞ্ছিত ঝোপঝাড়, জঙ্গল, আগাছা, এগুলো কেটে ফেলুন, তাতে করে মশার উপদ্রব অনেকটাই কমে যেতে পারে। এছাড়াও বাড়িতে অবাঞ্ছিত বিভিন্ন অব্যবহৃত জিনিসপত্র, নারিকেলের খোসলা, এরকম জাতীয় অনেক জিনিস বা অবাঞ্ছিত বিভিন্ন পাত্র আমরা বাইরে ফেলে রেখে দিই, এগুলোতে জমা জল হয়, এই জল থাকতে থাকতে এগুলো নষ্ট হয়, এগুলোতে মশা ডিম পাড়ে এবং চতুর্দিকে মশার একটা প্রাদুর্ভাব দেখা যায়, এবং এগুলো কামড়ালে নানান ধরনের জ্বর টুর এগুলো হয়ে আমাদের শরীর অসুস্থ হতে পারে বা হচ্ছেও। চতুর্দিকে একটা জ্বর, সর্দি, কাশির, মাথা ভেতা, বিভিন্ন কিছু মিলিয়ে একটা অসুস্থতার একটা লক্ষণ সব দিকেই দেখা যাচ্ছে। তাই সুস্থ থাকুন, নিজের পারস্পরিকভাবে বাড়ির সকলে সকলের খেয়াল রাখুন, ছোট বড় বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধরা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, তাদের প্রতি বেশি করে খেয়াল রাখা উচিত। এবং যারা আমরা প্রাপ্তবয়স্ক বা যুবশ্রেণীর আছি, তাদেরও নিশ্চয়ই খেয়াল রাখা দরকার, কিন্তু শিশু এবং বৃদ্ধদের প্রতি একটু বেশি করে খেয়াল রাখা প্রয়োজন। এবং সঙ্গে সঙ্গে হালকা ব্যায়াম করতে পারেন আপনারা। এখন অনেকেই স্বাস্থ্য সচেতন হচ্ছেন, দেখা যায় সেটা ভোর হলেই যোগা করছেন, প্রাণায়াম করছেন, হাঁটছেন, বিভিন্ন কিছু করছেন, খুবই ভালো লক্ষণ। সেই সঙ্গে শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যেরও রক্ষা প্রয়োজন। তার জন্যে ভালো ভালো গান, বই, কবিতা পড়া, কিছু বাগানের পরিচর্যা করা, শিশুদের সঙ্গে সময় কাটানো, কিছু খেলাধুলা করা, এগুলো করা যেতে পারে। এবং অবশ্যই আকাশবাণীটাও শোনা যেতে পারে, কারণ আকাশবাণী হচ্ছে সুস্থ বিনোদনের, বিশুদ্ধ বিনোদনের এক অনন্য মাধ্যম, যেখানে তত্ত্ব, সংবাদ, বিনোদন সমস্ত কিছুই আপনি একটা জায়গায় পেয়ে যাচ্ছেন। তো শ্রোতা বন্ধুরা, সকাল সকাল আমরা অনুষ্ঠান করতে বসেছি, এরকম একটা আবহে আমাদের মন ভালো রাখার সবচেয়েতে বড় যে উপকরণ সেটা হচ্ছে গান। এবং রবি ঠাকুরের গান মানে আর তো কথাই নেই, মন ভালো করে দেয়। খানিকটা চলুন জয়তী চক্রবর্তীর কণ্ঠে শুনে আসি রবীন্দ্রসঙ্গীতের কিছু অংশ।

শ্রোতা বন্ধুরা, কথায় গানে আমাদের অনুষ্ঠানের সময় ইতিমধ্যে ফুরিয়ে গেছে। চলুন, রবি ঠাকুরের এই গানের রেশ থাকতে থাকতেই আমরা গুটিয়ে নিই আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যাদের জন্মদিন তাদেরকে অনেক শুভেচ্ছা। বিশেষ দিন যাদের ক্ষেত্রে, যাদের জীবনে, তাদেরকেও বিশেষ দিনের বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশবাণীর সঙ্গে থাকুন। আবার আগামীকালে কি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে নিয়ে আমরা ফিরে আসব। সুপ্রভাত আজ এ পর্যন্তই।

শুনছিলেন প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, আকাশবাণী কৈলাসহর। এখন ভক্তি সুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন মান্না দের কণ্ঠে।

ভক্তিগীতি শুনছিলেন ভক্তিসুধা অনুষ্ঠানে মান্না দের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকার বদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি হ্যায়।
0: G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তার সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র মুক্ত হয়েছেন, এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হয়েছে। দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশে সহায়ক হয়। 140 কোটি ভারতীয়র সম্মিলিত উদ্যোগ আগামী দিনে

0: উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক পদ সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় নাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গেও এক বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 100,000 পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
1: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতের রেকর্ড সংখ্যক 5,00,000 অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। লখনউ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলিগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের ওপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। আগেই জানানো হয়েছে, আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর ওই অ্যানিমেশন কোচিং সেন্টারে গতকাল আগুন লাগলে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনউ

কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারের রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাসলাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী চারটি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে ই হালান্ড দুটি ও এম এইচ পেডারসন একটি গোল করেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। আজ অলিম্পিক দিবস, রাজ্যেও এই দিবসটি পালিত হচ্ছে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় এক র্যালি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি এবং একটি নির্ভরযোগ্য শক্তিতে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশ প্রথম এই উদ্দেশ্যকে সামনে রেখে গত ১২ বছরে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নয়াদিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী এই কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬ অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। সমাজে স্বচ্ছতার প্রকৃত বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে বলেও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। আগামী ২২ জুলাই থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খাচ্চি পূজা শুরু হবে। খাচ্চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে গতকাল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন যে, জৈব শক্তির ব্যাপক ব্যবহার আমদানিকৃত এলপিজি এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে। তিনি বলেন, এর ফলে কৃষকদের আয়ু বাড়ছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় জৈব শক্তি কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গতকাল এক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন। পরে সামাজিক মাধ্যমে শ্রী যোশী বলেন যে, এই কর্মসূচির মাধ্যমে বার্ষিক ৮০ লক্ষ টন কৃষি ও জৈব বর্জ্য ব্যবহারের সক্ষমতা তৈরি হয়েছে। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় এই সভা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সভায় পৌরোহিত্য করেন। এছাড়া ছিলেন ক্রীড়া দপ্তরের আধিকারিক, স্কুল স্পোর্টস বোর্ডের কর্তারা সহ ৮ জেলা সভাধিপতিরা। শুরুতে সচিবের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা হয়। ক্রীড়ামন্ত্রী বলেন, জাতীয় আসরে সাফল্য পেতে আগামী দিনে প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। সভায় বিভিন্ন রাজ্য আসরের স্থান প্রাথমিকভাবে স্থির করা হয়েছে।

বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করল আর্জেন্টিনা। দুটি গোলই লিওনেল মেসির। এদিন জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালে সর্বোচ্চ গোলের মালিক হয়ে উঠলেন মেসি। অন্যদিকে ফ্রান্স 3-0 গোলে হারিয়েছে ইরাককে। পরপর দুটি ম্যাচ জিতে ফ্রান্সেরও নক আউট পর্ব নিশ্চিত হয়ে গেল এদিন। ফ্রান্সের হয়েও জোড়া গোল কিলিয়ান এমবাপের, অন্য গোলটি করেন দেম্বেলে। আর নরওয়ে 3-1 গোলে জয় পেয়েছে সেনেগেলের বিপক্ষে। ভারতীয় সময় আজ সকাল 8:30 জর্ডন মুখোমুখি হবে আলজেরিয়ার। এখন আবহাওয়ার খবর। ভারত আবহাওয়া বিভাগ আজ উত্তর পূর্ব ভারত এবং উপহিমালয় পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকালও এর পরদিন পর্যন্ত উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, ওড়িশা এবং তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা বিমানবন্দরে আবহাওয়া দপ্তরের কার্যালয় থেকে আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিথিকা দেববর্মা রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মর্ম তিনি ফিল নিয় যত খড়ক দক চিবা মঙ্গনাং বড় রত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণতে পদ্মশ্রী সকাত ইয়াফারানু আবুন ইসাকাং থানায় তালো খড়ক দক চিদক মঙ্গনাং বড় রত্ন পদ্ম সকাত ইয়াফারজাখা কক বড় কক রুবায় তেই রুঙ্গ আলাইদা সামং তাংমানি মারিও ত্রিপুরানী পদ্মশ্রী সকাত মানানু বরঙ্গনাং নরেশ চন্দ্র দেববর্মা মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী সাকা ভারত হা কতর হায়ুনি যত নিশালায় হামক্রাই গনাংতাই পৈতু খেলাই যাকনাই ফান অংখা বসাকা নেশন ফার্স্ট ও ওয়ানসুক মুগ্ন নাহারিনো লাইথানায় বিশি চিনিও গবাংমা সামুবতাং খেলাই যাখা মিয়া দিলি গতালো পান্দা কাইশা ও কক নারেক থানী মন্ত্রীবক্ষক ও কক সাকা কেন্দ্রনী স্বরাষ্ট্রতে তাংচুরু মন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কতালো ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবার নাফেডনি টেন্ডার পোর্টাল চল খেলায় রেওয়ানো ও পান্দাও স্বরাষ্ট্রমন্ত্রী নাফেডনি কিশাসক নাংকুকমা গনাং ডিজিটালতে হুকবার খেলাইনাই রকন চুবামুংনি সাকথার মুংব চেঙ্গই রেওয়ানো হাস্তেফা ইন্দ্রসেনারে ডিনালু মিয়া গুমতি হাঙ্কুনি জুদা জুদা রংতে চেরাই হামক্রাই গনাং মথারকন বেড়াই নাইখা কাকরাবন ব্লকনি আমতলিনী আলুর দিশারে শিশু নিকেতন তে মাতাবাড়ি ব্লকনি খিলপাড়া বালক শিশু নিকেতননি চেরাই রকবাই হাস্তেফা কগলাম সালাইকা হাস্তেফা আমতলিনী শিশু নিকেতন স্মার্ট ক্লাসরুম নিবাগে রাং খক পাচিসাই চুবা চুরিনানি সাকলাইখা আবনকারে হাস্তেফা তেপানিয়া ব্লকনি পিএমশ্রী তেপানিয়া কলোনি হাইস্কুল ফাংচারা কাইমানি সামংবুতাঙ্গব মানজাখা তিনি অলিম্পিক শাল হাস্তেওব ও শাল ন পালাই জাগৈতঙ্গ ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনী বখাকতেই রাজাখর আউলিও রেলি কাইসা সংসা জাখা রবীন্দ্র শতবার্ষিকী বব নিসিমে ও রেলি নংখরি আউলিনি জুদা জুদা লামাও রেলি খেলাইকা রেলিও মানজাখা মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা থংমন্ত্রী টিঙ্কু রায় বলংমন্ত্রী অনিমেষ দেববর্মাতে আউলি পুর নাইকরাইনী মেয়র দীপক মজুমদার আকুশং মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা লুকু হামক্রাই তংসুকনাই তংখরতে বেবাক বরক মুনি শুনি বরম মানথানি সরাই সরাই খে তংনা নাঙ্গু মিয়া আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন মানিহামিয়া খিবিমা রায়দা 2026 জুদা জুদা লুকু আদং চংজাকতে হদানি মত হাতে ক্লাব রোগনি তাংথাই মুঙ্গুই শালসানি লই খেলাই মং পান্দানো চেঙ্গি মন্ত্রকরা অকক সাকা মন্ত্রকরা তৈব সাকা সাপসুত্রা তংথানি স্যানিটেশননি সেবুক রক বেলায় নাংকুকমা গনাং পজাতেই সামুং তাঙ্গই তঙ্গ আউলিনো সাপসুত্রাতে নাইথোথকে তনিথানি বরকনি বেলায় নাংমানি পজাতঙ্গ আরও কুবুনি বিশিং কক নারেখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র এবা এমএলএ দীপক মজুমদার আউলি হামক্রাই তাং নাইখুংনি তাংফাং মিলিন রামটেকে আকর্ষণ মিয়া নিসেমি চেংজাখা আসামনি কামাখ্যা মান্ডুপ নখা শালবুড়িনী আম্বুবাচিতের ত্রিপুরাও ব আম্বুবাচিতেরও মানজাগ হাস্তেনি হিন্দু তংথানো চাজাকনাই বুড়ি রক আবনুরুগে আগরতলা লক্ষ্মীনারায়ণবাড়ি উমা মহেশ্বর কালীবাড়ি নখবুই জুদা জুদা মান্ডুপ তংথার চাজা

নাই রুথুমানী নুকজাগ আবনো রুগীন বানিগব সংসা জাকা বুসকাং জুলাই তালনি সাল নই চি সও খয়ারপুর চি ব্রী মতাই মান্ডব সিরিশি তিনে খারচি মতাই চেংজাগান খারচি মতাইতে বানিকনি তিয়ার অংমানতইন মিয়া সাল থাং জেলা জেলা নাইকল ফাংনি তাংনগ ককলাম পান্ডা কাইসা অংখা আচুক ফাং অংখা এমএলএ রতন চক্রবর্তী পান্ডাও সাল থাং জেলা পরিষদ নি পজা মানজা কাসকু বিশ্বজিৎ শিল্প মানজাক ফাইকা ত্রিপুরা স্পোর্টস নাকার দিয়ে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড নি বিশি সানি ককলাম পান্ডা মিয়া থংমন্ত্রী টিঙ্কু রায়নি তুই দুলমুংবাই রাজাখুনি ভগৎ সিং শিকলা তংথায় সংসার জাখা বনকারে থাইখুনি দাগিফাং স্পোর্টস স্কুলনি শেবুক রগ্ন খবিন কাইচার হাংকুনি কাসকুরগব আর মানজাক ফাইকা পান্ডাও মন্ত্রী সাকা বসুং বেরেমনি থংমাও শেপ মাননা বাকে ফুরংমুং লয়নি সাকা ফান্ডনা নাঙ্গানু আগরতলা বীরখুং খলানি নবার তৈবার নাইখুনি বখাক্তি সাজাকা বুসকাং দামনি চিব্রিও হাস্তিনি যত হাঙ্কুর ফেরাঙ্গগৈ গবাংখে ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাকমং খলাইজাকা তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি

0: আরও মানজং ফাইকা পান্ডাও মন্ত্রী সাকা বসং বেরেমনি থংমাও শেপ মাননা বাকি ফুরংমুং লয়নি সাকা ফান্ডনা নাঙ্গানো আগরতলা বীরখুং খলানি নবার তৈবার নাইখুংনি বখাক্তি সাজাকা বুসকাং দামনি চিব্রিও হাস্তিনি যত হাঙ্কুর ফেরাঙ্ক গই গবাং খে ওয়াতৈ ওয়াউই মানু হুনে হজাকমং খলাই জাকা তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তৈ খামাও নৈচি ব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গই মানু তিনি আইচুগ খামানি তুংমারি টংমানি নৈচি দক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলায় জাগানো হর্নি দামসনি তামুই সতি ব্রেই চিবাও
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ রিলে করে শোনানো হলো। এ অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি ও ইংরেজি সংবাদ এবং পরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠানমালায় এখন শুনবেন আধুনিক গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন মুখোমুখি আমি আর শৈশব, মাঝখানে ব্যবধান কুড়ি অথবা তিরিশ অথবা চল্লিশ।

খেয়ে ঘ্যান ঘ্যান বিরহ প্রেমের গান, আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি পারমুটেশন আর কম্বিনেশন, অথবা শোষকদের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও। এই বলে চিৎকার, এটাও তো গান, শোষকের কটা হাত কটা মাথা কটা দাঁত, এর কোনো উত্তর দেয় না যে গান, উত্তর একটাই, নিজে খুঁজে নাও, নিজে যদি খুঁজবো নিজেদেরই বুঝবো প্রয়োজন।

কোনো কম, পশুদের সাথে মানুষের সহবাস, পশুদের সাথে মানুষের সহবাস, প্রশাসন তবু দিয়ে যায় আশ্বাস, পেনশন দিয়ে দিয়ে ছোট মেয়েটার বিয়ে, মাস্টার গেন আর মাস্টার প্লাস, ধর্ম নেমেছে পথে রাজনীতি।

দলেতে আছে প্রেম, রুজির ঠিকানাহীন আঁকাবাঁকা পথ ধরে আশাকে বাঁচিয়ে রাখা অনেক যত্ন করে, তারপর একদিন পথ চলা সারা হলে ঝুলি হাতড়িয়ে দেখা নেই প্রেম, অনেক অনেক দাম জীবন যে তারা নাম তারই পথের বাঁকে হারিয়েছে প্রেম, প্রেম তাই খাটি শোনা একথা অনেক শোনা।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি ও ইংরেজি সংবাদ এবং পরে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। সুরের ভেলায় আমরা অবশ্যই ভাসব, কিন্তু তার আগে একটা জিনিস, একটা কথা, সবার মনের কথা সেটা জানতে ভীষণ ইচ্ছে করে। কারণ আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষ আমরা, আমাদের মন খারাপ মাঝে মধ্যে হয়েই থাকে। তো আজ জানব শ্রোতা বন্ধু, আপনাদের মন খারাপ হলে আপনাদের কী করতে ভালো লাগে? গান শুনতে, সাঁতার কাটতে? আমাদের এক একজন মানুষের এক এক রকমের অভিরুচি, তো সেটা জানব। তো দেখি আমাদের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো সুরের ভেলা,
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ, কৈলাস শহর চণ্ডীপুর থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি। দারুণ একটা বিষয় রেখেছেন, খুব ভালো লাগলো আমার। আমার কিন্তু দিদি ভাই মন খারাপ হলে কিন্তু আমি কিন্তু গান শুনতে ভালো পাই।
0: অনেকেরই মন, মানে
1: আমি যখন গান শুনি একদম নীরবে শুনি,
0: আচ্ছা,
1: হইচইয়ের মধ্যে নয়, আর বালিশে মাথাটা রেখে আমি গান শুনি কিন্তু, আর কিছু সময়ের জন্য কিন্তু আমি একদম হারিয়ে যাই দিদি ভাই।
0: ভীষণ ভালো লাগলো
1: যখন গান শুনি, পাশে দাঁড়িয়ে আমার সহধর্মিনী

0: একদিন আমাকে ডাকছে একদম পাশে, কিন্তু আমি বলতে পারছি না, বুঝতে পারছেন আমার মনোযোগ মানে গানের মধ্যে
1: একেবারে নিবেদিত প্রাণ গানে একেবারেই নিবেদন করে দিয়েছেন নিজেকে, তাই তো এরকম পাশে থাকার সত্ত্বেও শোনা যায় না ডাক। তো মন খারাপ হলে গান শুনেন, ভালো লাগলো শুনে আজ কি গান শোনাবো?
0: একদম একদম। তো দিদিভাই আজকে আমাকে লতাজির বিখ্যাত একখানা আধুনিক গান শুনিয়ে দিন। একখানা অ্যালবাম রয়েছে লতাজির, কি লিখি তোমায় প্রিয়তমা, আর গানটা হচ্ছে কৃষ্ণচূড়া শুন শুন। আর মধুর গানটির দুর্দান্ত রূপ দিয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদার আর মানস মুখার্জি, গানটির সুর দিয়ে সাজিয়ে।
1: কৃষ্ণচূড়া শুন,
0: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো
1: অবশ্যই।
0: আর বাদল খুটিয়াল, লালন ভরামি, নিরঞ্জন গোস্বামী মহাশয়, শ্যামজিৎ চক্রবর্তী মহাশয়, জহরলাল বর্মন মহাশয়, পিল্টু সিনা, বরুণ ভাই, রাজেন্দ্র চাকমা, আর আমার আদরের ছোট ভাই অবিনাশ তেলি, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবে।
1: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দেবো আপনার পছন্দের গান। ভালো থাকবেন।
0: নমস্কার দিদি, ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেরিয়া থেকে।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ দিদি ভালো আছি, কিন্তু বৃষ্টি সেইভাবে হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, আবার দেখুন আজকে মানে হচ্ছে না, এত গরম না কি বলবো।
0: তাই জন্য কি মন খারাপ
1: দিদি? হবেই তো, গরম মানে অতিরিক্ত গরম হলে আর মানে কষ্ট সহ্য করতে পারছি না,
0: সেই জন্য মন খারাপ হয়ে যায়।
1: হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা হলে

0: ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে ভালোই থাকে।
1: তো ঠিক আছে, কি গান শোনাবো আজ? আর মন খারাপ হলে কি করেন
0: দিদি? মন খারাপ করলে তো অবশ্যই মানে গান,
1: বাহ,
0: গানই আমার প্রাণ। আমি শুধু গান শুনি না, গান আমি করি,
1: বাহ,
0: ঠিক আছে। যখন এই ডিউটি আসি, যখন একটু সময় পাই, আমি গান মানে এ করি, প্র্যাকটিস করি।
1: কি ধরনের গান করেন আপনি
0: দিদি? সব রকমই গানই আমি ই করি।
1: আচ্ছা,
0: হ্যাঁ,
1: ভালো লাগে কোন গান?
0: হ্যালো, বলুন।
1: কোন ধরনের গান বেশি ভালো লাগে
0: দিদি? গান মোটামুটি রোমান্টিক গানটা একটু ভালো লাগে।
1: আচ্ছা, এই ধরনের গান সবারই ভালো লাগে। তো আজ কি গান শোনাবো বলুন
0: দিদি? আজকে আমি গান শুনবো মিলন দিদি ছবি থেকে, আশা ভোঁসলের কণ্ঠে, তুমি যেমন আমার আমি কি তেমনই তোমার। আমার প্রিয় শিল্পী একদম, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অজয় দাসের সুরে।
1: তুমি যেমন
0: কণ্ঠে দিদি গানটা শুনবো, আর গানটা দিদি যাকে নিয়ে শুনবো, আমার বন্ধুরা আছে, সঙ্গীতা দেবনাথ, কণিকা দেবনাথ, আমাদের আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, দেবজিৎ দাস, আর আমাদের পশ্চিমবঙ্গের বন্ধু লালন ঘরামি। সেই সঙ্গে দিদি আপনিও গানটা শুনবেন।
1: অবশ্যই, আমি সঙ্গেই আছি, শুনতে থাকুন আপনাদের পছন্দের গান।
0: ভালো থাকবেন দিদি, নমস্কার।
1: ভালো থাকবেন আপনিও, নমস্কার।
0: নমস্কার।

0: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। অবশ্যই আমাদের
1: হ্যাঁ,
0: সোমাদেবী, তাই না?
1: একদম একদম।
0: তো আজকে কি বলবো, আমাদের সনাতন সংস্কৃতির বা বিশেষ করে বাঙালি সংস্কৃতির ধারক বাহক সব কিছুই বলতে হবে, কারণ 12 মাসে 13 পূজা আমরা বলি। তো সে জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর এক রেড লেটার দিয়ে আজকে অম্বুবাচী, তাই না?
1: হ্যাঁ
0: তাই
1: হ্যাঁ, অম্বুবাচী।
0: অম্বুবাচীর সেই মহালগ্নে সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিলাম, গ্রহণ করুন।
1: আপনার এই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা পৌঁছে গেছে শ্রোতা বন্ধুদের কাছে, সবার পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনিও নেবেন। তো আজকে কি গান শোনাবো? আর বলছিলাম, মন খারাপ হলে কি করেন?
0: মন একদম সুন্দর একটা প্রসঙ্গ এনেছেন। তো সে জায়গায় দাঁড়িয়ে বলতে হয়, যখন আমার মন খারাপ হয়, হবেই না, হবেই বা না কেন, কারণ মানুষ তো আমরা, তো আমাদের মনটা অনেক সময় ভালো থাকবে, পাশাপাশি খারাপও হবে। যখন খারাপ হয় সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমি গান শুনি, ভালো ভালো গান, রবীন্দ্রনাথের, নজরুলের বা বিভিন্ন ফোক সং শুনি। বা আরেকটা ব্যাপার, ওই যে শ্রুতি নাটক, ঊর্মিমালা বসু,
1: আচ্ছা,
0: জগন্নাথ বসু দ্বৈত অভিনয়, সেটাও শুনি। তখন মনটা একেবারে কি
1: ভালো হয়ে
0: বলবো,
1: যায়।
0: এক লহমায় ভালো হয়ে যায়। আর একটু অম্বুবাচী নিয়ে বলি যে
1: তার আগে আপনি
0: আমাদের,
1: আপনার পছন্দের গানটা একটু বলুন।
0: ঠিক আছে, গানটা হলো পথ হারাবো বলে এবার পথে নেমেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। গানটা গেয়েছেন অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। একটা মানে কি বলবো, খুব সুন্দর গান। আর এই গানটা যাদের নিয়ে আমি শুনতে চাইছি, বিশেষ করে আমাদের খুব ভালো শ্রোতা, যদিও উনি অনেকটা কথা বলতে পারেন না, তবুও ভালো ভালো চুজ করেন গানগুলো, আমাদের পিন্টু সিনহা ভাই, তারপর প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী আছেন, তারপর আছেন বাদল খটিয়াল ভাই, তারপর আমাদের কি বলি সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর অম্বালিকা ভট্টাচার্য, দেবজিৎ দাস, তারপর আমাদের কি বলে ওই আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। আর এ মুহূর্তে যারা রেডিওর পাশে শুনছেন গানগুলো, মানে সুরের ভেলায় সব্বার জন্য রইল। তো যে কথা বলছিলাম বলতে পারি?
1: হ্যাঁ বলুন, ছোট্ট করে।
0: তো এই যে আমাদের অম্বুবাচী, মানে আমরা মানে পুরনো বা যে কি বলি বা আমাদের ইয়ে সংস্কৃতির যে ধারক বাহক বা রিচুয়াল গুলো, সেই রিচুয়াল গুলোর মধ্যে এই সে মা কামাখ্যা, মানে আমাদের সতীর 51 পীঠ পড়েছিল, হঠাৎ করে রেগে গেছিলেন শিব মহাদেব, তিনি একেবারে প্রদক্ষিণ করতে করতে একটা খণ্ড সেই আসামের নীলাচল পাহাড়ে গুয়াহাটিতে পড়েছিল, মা কামাখ্যার সেই একটা টুকরো সেটা পড়েছিল। সেই থেকে আমরা কি বলি, মানে তিনি এই সময়টাতে ঋতুমতী হন মা কামাখ্যা। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কি বলবো, আষাঢ় মাস কি বলবো, বৃষ্টিপাতের মাস, অহরহ বৃষ্টিপাত হচ্ছে, আমাদের ধরিত্রী একেবারে রসাল হয়ে গেছেন। তো এখানে বীজ বোনার যে ব্যাপারটা একবারে ফট করে চলে আসে, বীজ ঠিকঠাক হয়, ধান চারা বা বিভিন্ন গাছ গাছপালা সুন্দরভাবে বড় হয়ে ওঠে ঠিক এই সময়টাতেই। তো ধরিত্রী, তখন আমাদের বিভিন্ন ব্যাপার থাকে, ধরিত্রীতে মাটি কাটা যাবে না, মাটি খোড়া যাবে না। হ্যাঁ সত্যি তাই,
1: অনেকগুলোই
0: ধরিত্রী
1: অনেক
0: মাতা,
1: অনেক আচার অনুষ্ঠান আছে এ সময়ে, সেগুলো সেগুলো বিভিন্ন বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে।
0: আসবেন আর ঠিকও ঠিকই এসে গেলেন, ভালো থাকুন,
1: ভালো থাকবেন, আপনিও
0: নমস্কার,
1: গান যাচ্ছে, ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: সুরের ভেলা থেকে বলছেন, ঠিক ঠাক বুঝতে পেরেছি।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন দিদি ভাই?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: আমিও ভালো আছি। আর আজকে গান শুনবো, যেতে দাও আমায় দেখো না, আশাজির কণ্ঠে শুনবো। আর আমার মন খারাপ হলে ঘুরতে খুব ভালো লাগে, ঘুরলে আমার মনটা একদম ভালো হয়ে যায়।
0: এটা কিন্তু একটা দারুণ জিনিস, যারা বেড়াতে ভালোবাসেন তারা তো একেবারেই, এটা স্বাভাবিক ব্যাপার, মন খারাপ হলে অনেকেরই বেড়াতে ভালো লাগে।
1: লং ড্রাইভে যাব, গান শুনবো মন খারাপ হলে, আর আমার মনটা এত ভালো হয়,
0: বাহ
1: কি বলবো।
0: দারুণ ভালো লাগলো শুনে। আর আশা করব,
1: মন খারাপ হলে কি করেন?
0: আশা করব আপনার মন মানে সবসময় ভালোই থাকুক, আর মাঝে মধ্যে খারাপ হলেও ক্ষতি নেই, একটু বেড়ানো যাবে। হ্যাঁ আমার তো এটা ভালো লাগে। আর আমার আরেকটা জিনিস ভালো লাগে, আমার মন খারাপ হলে আমি লাইট একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালাই আর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটু সাজুগুজু করে নিই। হ্যাঁ, আর নিজেকে যখন একটু সুন্দর দেখায় না, মন এমনিতেই ভালো হয়ে যায়। ঠিক আছে, পছন্দের গান চলে এসছে। হ্যাঁ ভালো থাকবেন, আপনিও পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
1: আমি কুমারঘাট থেকে বলছি।
0: ভালো আছেন?
1: হ্যাঁ দিদিভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি। তো আজ কি গান শোনাবো?
1: হ্যাঁ দিদিভাই, আমি একটি গান শুনবো, অবাক রাতের তারা। আমি চলতে চলতে থেমে গেছি।
0: আমি চলতে চলতে থেমে গেছি। আচ্ছা, আর মন খারাপ হলে কি করেন?
1: মন খারাপ হলে দিদিভাই, আমার তো গান ভীষণ প্রিয়।
0: বাহ,
1: আমি আমার গান ভীষণ প্রিয়। আমার মন খারাপ হলে আমি গান শুনি, আর ঘুরতে উঠতে আমার ভালো লাগে না। কিন্তু
0: ঘুরতে ভালো লাগে না, ঘরে থাকতেই ভালো লাগে সব সময়। আচ্ছা, আমি তো জানি ঘুরতে
1: গান শুনলে আমার মন ভীষণ ভালো হয়ে যায়। আমাদের সঙ্গীতা বৌদিমণি তো বলছিলেন যে ঘুরলে মন ভালো হয়ে যায়।
0: সেই তো বললাম না, এক একজন মানুষের এক এক রকমের ভালো লাগা। তাই
1: আমার ঘুরতে একদম ভালো লাগে না।
0: হ্যাঁ, ঘরে থাকতেই ভালো লাগে। কেন ঘুরতে ভালো লাগে না বলুন তো? সবাই তো ঘুরতে ভালোবাসে, কারণ বাইরে বেরোলে অনেক কিছুই দেখা যায়, জানা যায়, শেখা যায়।
1: হ্যাঁ ঠিক দিদিভাই, কিন্তু আমার তো একদম ভালো লাগে না। জানি না আমি কেন, আমার ভালোই লাগে না বেড়াতে ঘুরাতে।
0: আচ্ছা ঠিক আছে, তো ঘরে থাকুন, গান শুনুন, যেটা ভালো লাগে সেটাই করুন।
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো ম্যাডাম।
0: হ্যালো,
1: আমি ফুলতলা থেকে পিন্টু টিনা।
0: বলুন, মন খারাপ হলে কি হয়, কি করেন আপনি?
1: মন খারাপ হলে বেজান বেজান গান শুনি ম্যাডাম।
0: আচ্ছা, খুব গান শুনেন তো। আজ কি গান শোনাবো? আজ কি গান শোনাবো?
1: আমি বন্দি কারাগারে।
0: বাবা, কেন? দেখছি আমি, এটা সম্ভবত নাও হতে পারে। অন্য কোনো পছন্দ যদি থাকে?
1: অন্য কোনো পছন্দ রইল যে তোমার এই আমার গুরু ঠকিনা।
0: আমার গুরু,
1: আমার কাছে আছে সবিধার সবিধা বৌদি আর নাম দেখা গার ভাগ্য সিং আর আচর্য দেবনাথ সঙ্গে যাবো দিল বুলছি দাস অনুপ কুমার বলছে তো আরো অনেকে শুনব।
0: বাবা, অনেকেরই নাম বললেন, ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দেবো ই আমার গুরুদক্ষিণা। গুরুদক্ষিণা ছবি থেকে ভালো থাকবেন আর প্রচুর করে গান শুনুন।
1: আচ্ছা আচ্ছা ম্যাডাম।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরমি কথা বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি ভাই, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ, ভালো আছি।
1: আর দিদি ভাই, আজকে কি বিষয় দিয়েছেন? মন খারাপ।
0: মন খারাপ হলে কি করেন?
1: হ্যাঁ, মন খারাপ হলে অবশ্যই কোনো নির্জন ফাঁকা জায়গায় গিয়ে একটু গান শোনা।
0: বাহ, দারুন। তো আজ কি গান
1: মনটাকে
0: শোনাবো?
1: তো এইভাবেই তো মনটাকে শান্ত করা যায়
0: হ্যাঁ
1: গানের
0: হ্যাঁ,
1: মাধ্যমে।
0: সত্যি গান একটা মারাত্মক রকমের ঔষধ।
1: হ্যাঁ, মানুষকে নানা রকম ভাবে হেল্প করে।
0: হ্যাঁ, অনেক।
1: আজ ভাই আমি একটা গান শুনবো,
0: হ্যাঁ বলুন, কি গান?
1: শিল্পী হচ্ছেন শ্রীকান্ত আচার্য, আর আমার মেঘলা আকাশ সারাটা দিন বৃষ্টি তোমাকে দিলাম।
0: আচ্ছা।
1: আর এই গানে যাদেরকে

0: বাদল খটিয়াল, হ্যাঁ মঞ্জু চক্রবর্তী, আশুতোষ দেব, বুল্টি দিদি ভাই এবং কণিকা দিদি ভাই, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুকে শুনবো।
1: বৃষ্টি তোমাকে দিলাম এই গানখানি তো?
0: হ্যাঁ হ্যাঁ শ্রীকান্ত আচার্যের কথা
1: হ্যাঁ হ্যাঁ, আমার মেঘলা আকাশ,
0: হবে তো দিদি
1: হ্যাঁ
0: গানটা?
1: দেখছি দেখছি,
0: গানটা পেয়েছ?
1: হুম হুম পেয়েছি, শ্রীকান্ত আচার্যের এই সুন্দর গানখানি। বৃষ্টি হচ্ছে নাকি?
0: হ্যাঁ গতকাল আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, আর আজকেও মেঘলা রয়েছে, আজকে যদি বৃষ্টি হয় খুব ভালোই হয়।
1: ঠিক আছে, পছন্দের গান চলে এসছে, বৃষ্টি অবশ্যই হবে, শ্রীকান্তের গানে গানে বৃষ্টি হচ্ছে।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো, সুরের
1: নমস্কার।
0: ভেলা।
1: হ্যাঁ, সুরের বেলা। আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: বলুন।
1: আর প্রথমে আপনাকে নমস্কার, আর এবং এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাস শহরের এই সুরের বেলা অনুষ্ঠান শুনছেন, সবাইকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর যাই হোক, আপনি এসেছেন অনুষ্ঠানে, ভালো লাগছে। আর আজকের মানে একটা বিষয় বলতে চান, মানে যে বিশেষ করে আমাদের যখন মন খারাপ হয় তখন আমরা কি করি, ঠিক না?
0: হ্যাঁ।
1: আসলে

0: বিশেষ করে আমাদের এখন মন খারাপ যেটা হয়তো কোনো কোনো খারাপ হয় সেটা তো যখন কাউকে কিছু বলি না, তখন কিন্তু আমরা গান শুনি,
1: সত্যি
0: গান শুনে মনটাকে একটু মানে ঠিকঠাক রাখে, সেটাই গান শুনলে মনটা একটু হালকা হয় বা ভালো লাগে।
1: সত্যি গান একটা মহা ঔষধ,
0: গান মহা ঔষধ। আর এখন দেখুন আগে ছিল মানুষের যখন মন খারাপ হতো হয়তো গল্প বই টই এগুলো পড়তেন, এখন সেটা পড়েন না, হয়তো মোবাইল রয়েছে হাতে ফোন, তার মাধ্যমে।
1: হ্যাঁ, ইচ্ছে করলে কারো যদি গল্প পড়া পছন্দ থাকে ফোনেও কিন্তু পড়া যেতে পারে,
0: পড়তে পারে, কিন্তু এখন তার যদি একটু লক্ষ্য যেন কম থাকে মানুষের, ইউটিউব থেকে বা বিভিন্ন কীর্তন টিরতন এইগুলো শুনেন বা বিভিন্ন কিছু দেখেন এগুলো করে সময় কাটান।
1: সেই তো, মানুষ ভেদে যার যার প্রকার ভেদে যার যার পছন্দ আলাদা, সেটাই তো আমি বলছিলাম আপনি কি করেন সেটাই।
0: আমি তো গান শুনি।
1: তো আজকে গান শোনাবো,
0: গান শুনি ঠাকুরের, ঠাকুরের একটু বলতে এগুলো একটু দেখি।
1: আচ্ছা আচ্ছা, ভালো লাগলো শুনে। আজ কি গান শোনাবো?
0: গান আমি আজকে শুনবো ভাবছি, বিশেষ করে মানে ছবির নাম হচ্ছে মন্দের লেখা না রক্তের লেখা, রক্তের লেখা মন্দ কিছু বলোনি মন্দ কথা শুনোনি, এই গানটি শুনে দিন আমাকে। আর কেন জানেন সেই গান শুনতে চাইছি আজকে, আজকে দেখুন একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের সবার কাছে, বিশেষ করে আজকে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস, ইংরেজির আজকের দিনে 23 জুনে তিনি আত্মবলিদান, উনার চিরদান হয়েছিল মানে মৃত্যু হয়েছিল, তাই আজকে আমরা মৃত্যুবার্ষিকী পালন করছি তার জন্য। তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য অনেক লড়াই করেছিলেন, তাই জন্য আজকের দিনে একটা দেশাত্মবোধক গান শুনতে চাই আমাকে শুনিয়ে দেবেন। আর এই মূর্তি যারা অনুষ্ঠানে শুনছেন অনুপ দা, জোহর দা, আর বাসুদেব দা, আর লালন গোড়ানি, তারপর রয়েছে নাদুল খুশিয়াল, আর ওম বালিকা ভট্টাচার্য, আর বরুণ দা, আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
1: ঠিক আছে, সবার জন্যই পাঠালাম আপনার পছন্দের।
0: লক্ষ্য একটাই ছিল যে এক দেশ এক বিধান এক নিয়ম। আসলে সত্যি ওনার কাছে আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং একজন ব্যারিস্টারও ছিলেন। জওহরলাল নেহরুর আমলে তিনি কিন্তু প্রথম ভারতবর্ষের শিল্প সরবরাহ মন্ত্রী ছিলেন, তাই আজকের দিনে জায়গা দাঁড়িয়ে আমরা সবাই মিলে ওনাকে জানাই শ্রদ্ধাঞ্জলি প্রণাম। এবং ওনার ওনাকে অনুসরণ করে আমরা সবাই চলবো, সেটাই আমাদের লক্ষ্য।
1: অবশ্যই ভালো থাকবেন, পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
0: ধন্যবাদ।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।
1: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বাদরিপার।
0: আচ্ছা, ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আর আপনি কেমন আছেন?
0: ভালো আছি।
1: তো বেশ কয়েকদিন পর আজ আপনার সাথে কথা বললাম, খুব ভালো লাগছে।
0: আমারও ভালো লাগে যখন শ্রোতা বন্ধুদের সঙ্গে অনেক দিন পর কথা হয়। তো কি গান শোনাবো আজ?
1: তো আমি প্রথমে আজ আপনাকে এবং শ্রোতা বন্ধুদেরকে একটি লাইন বলছি। মা কথাটি অতি মধুর, বলিও না ভাই বোন, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। মা যে কি জিনিস বিশালে, যখন দেখি মায়ের মুখ শান্তি রাখে সবার।
0: হ্যাঁ, সত্যি তাই, একদম ঠিক।
1: তো এবার আমি গানের প্রসঙ্গে চলে আসি।
0: হ্যাঁ বলুন।
1: তো আমি গান শুনবো আজকে কুমার শানুর কণ্ঠে, তা চলল কত সময় কত যে একা, আজ যেন সেই সাথী ফিরে পেলাম। এই গানটি শুনিয়ে দেবেন।
0: কাটলো কত যে সময়।
1: হবে তো দিদিভাই?
0: হ্যাঁ দেখছি। হ্যাঁ, আর মন খারাপ হলে কি করেন?
1: মনে খারাপ বলে তো আমি আপনাদের আকাশবাণী কৈলাসের সুরের অনুষ্ঠান শুনি, খুব ভালো লাগে। আর আমি তো কুমার শানুর গান আছে, এটা তো আমি লিখি আর গানও শুনি। কুমার শানুর গান তো আমি গাই, খুব ভালো লাগে ওনার গানটা। আর আমি তো এই আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। আকাশবাণীর কৈলাস অনুষ্ঠান চলো অনুরোধ, সুরের বেলা খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে।
0: আর মন খারাপ হলে মায়ের কাছে গিয়ে মায়ের আঁচলটা দিয়ে মুখটা একটু মোছেন না?
1: হ্যাঁ তাই তাই, হ্যাঁ
0: হ্যাঁ, সত্যি এটা আরেকটা শান্তির জায়গা,
1: হ্যাঁ
0: আরেকটা মন ভালো করা জায়গা, মায়ের আঁচল।
1: একদম
0: সত্যি তাই। তো ঠিক আছে, পছন্দের গান চলে এসেছে, শুনতে
1: থাকুন। পরিবারে মামা শুনবেন, বাবা শুনবেন, জীতন কুমার দাস, মা শুনবেন শিল্পীরানী দাস, বড় ভাই শুনবেন জয়জিৎ দাস, ও আপনার জন্য রোল গানটি। আর বড়দা শুনবেন অনুপ কুমার ভট্টাচার্য, দিদি ভাই শুনবেন সত্যপা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন দাদা লালন গোরামি, আর রয়েছেন দাদা বাদল ভুটিয়াল, উনি আমার নাম বলছেন, খুব ধন্যবাদ ওনাকে। তো এই মুহূর্তে রয়েছেন দাদা জওহরলাল বর্মন, আর প্রেমজিৎ দাদা, আর রান্ত ভাই, আর শুনবেন এই মুহূর্তে আকাশবাণীর কলেজ অনুষ্ঠান শুনছে সবাই কিনে শুনবো। আর দাদা রয়েছেন মিঠুন চক্রবর্তী বেঙ্গালোর থেকে।
0: সবার জন্যই পাঠিয়ে দিলাম পছন্দের গান।
1: কথা বলে খুব ভালো লাগলো দিদি ভাই,
0: ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ, আমি ফেসারটল থেকে রাজু শাকমা বলছি।
0: বলুন।
1: আমি একটা গান শুনতে চাই,
0: হ্যাঁ, কি গান বলুন।
1: লালকুঠি, লালকুঠি ছবির একটি গান, যে দোলে যেতে যেতে, এই গানটা।
0: বলে যেতে যেতে,
1: হ্যাঁ, এই গানটা।
0: বলে যেতে যেতে, হ্যাঁ, হ্যাঁ, আপনার পছন্দের গান পেয়েছি। আর বলুন, মন খারাপ হলে কি করেন?
1: অবশ্যই আমি গান শুনতে ভালোবাসি, তবে তাহলে গানও শুনলে শুন শুনি আর কি, মন খারাপ হলে।
0: বাহ, দারুণ। তো পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন। মন ভালো সময়েও শুনবেন, খারাপ হলেও শুনবেন।

0: White cement.
1: কথায় গানে আর আপনাদের কিছুটা পছন্দ জানলাম, মন খারাপ হলে কী করেন? তো আমাদের বেশিরভাগ শ্রোতা বন্ধুই বলেছেন যে গান শুনতে ভালোবাসেন। তো শ্রোতা বন্ধু, অবশ্যই গান শুনবেন, মন খারাপ হলেও শুনবেন, ভালো থাকলেও শুনবেন। গান আমাদের নিত্যদিনের একটা খুব বড় বন্ধু আর বড় মহা ঔষধি বলবো। গানের এই থেরাপি কিন্তু আমাদের বিভিন্ন রোগ থেকে আমাদেরকে মুক্তি দেয়। তো অবশ্যই গান শুনুন, আর আমাদের সুরের ভেলা তো আছেই আপনাদের জন্য। আজ সুরের ভেলা থেকে বিদায়। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি 12:30 একটায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনতে পাবেন আধুনিক গান। আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ বেলা 2:15 লোকগীতি, 2:30 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থির আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ভয়েস মিল অনুষ্ঠান গীত বাহার 8:30, 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। গজল 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:00

দশ মিনিটে লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ ইংরেজিতে রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী দীপান্বিতা সেন।

গানখানির শিল্পী ছিলেন শচীন সিংহ। এরই সঙ্গে শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

বিপরীত স্রোতে ভেসে না গিয়ে শ্যামাসঙ্গীতের ক্ষেত্রে নজরুল প্রবর্তন করেছিলেন এক বৈচিত্র্যময় নতুন সুরের ধারা। কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি বিশেষত শ্যামাসঙ্গীত প্রসঙ্গে দুটি গান আমাদের মনে প্রথমে ভেসে ওঠে, বল রে জবা বল এবং কালো মেয়ের পায়ের তলায়। মিশ্র দেশ রাগে দাদরা তালের আমেজে বল রে জবা বল গানটি আজও বাংলার ধুলিমাটিতে কান পাতলে শোনা যায়।

0: কালো জল।
1: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি, এবারের শিল্পী হৈমন্তী শুক্লা।

গানখানি শিল্পী ছিলেন ফিরোজা বেগম। এরই সঙ্গে শেষ হল নজরুল গীতির অনুষ্ঠান। শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি। এবারের ছবি মাস্তান, শিল্পী অমিত কুমার এবং সাধনা সরগম।

শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতি আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে 1:37 হয়ে 57 সেকেন্ড। এবারই আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুই পদ্মভূষণ বিভূষণ সাত পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকারি বছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করা হয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান এবং উল্লেখ করেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতন পণ্যের ঘাটতি মোকাবিলা সহায়তা পাওয়া যাবে। দোভাল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে অবাধ নৌ চলাচল অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। শ্রী দোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈপ্লবিক প্রযুক্তির প্রভাবে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তার ঝুঁকিগুলো এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির ওপরই আলোচনা করা হবে।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত

0: কে দ্রুত বিকাশশীল এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রতীত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতা। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরের ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
1: পিছলে 12 বর্ষোঁ কে জো ভি সিদ্ধিয়াঁ দেশ কি রহি হ্যায় উনকে মূল মে আগর আপ তরাজু সে তোলোগে হর নির্ণয় হর কদম হর প্রয়াস উনকে মূল মে রাষ্ট্র প্রথম কি ভাবনা হি কেন্দ্র মে হ্যায় স্বচ্ছ ভারত অভিযান সে লেকর মেক ইন ইন্ডিয়া স্থানীয় বস্তুয়ে খরিদনে পর জোর ये सारे इनिशिएटिव इसलिए सफल हुए क्योंकि देश की जनता ने देश को सबसे ऊपर रखते हुए अपना कर्तव्य निभाया।
0: কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষিক্ষেত্রে এলনিনো এবং আবহাওয়ার উপর তার প্রভাব বিষয়ে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন। কম বৃষ্টি, বিকল্প চাষের পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান জানান, এলনিনোর পরিস্থিতির সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব সীমিত রাখতে বদ্ধপরিকর। অযোধ্যা রাম মন্দিরের দানের টাকা তছরূপের অভিযোগে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্ত আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনও চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত 13 জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির দান তছরূপের অভিযোগে সিট গঠন করে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য ও পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই এই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ে মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ 2021 সালে এই মামলায় চার্জশিট দাখিল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এয়ার, মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগতার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতে ওইটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপিএর প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন।

0: তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন কম্প্রেহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট ভারতীয় কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজ দৈনিক প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী বলেন, চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী রিমিতা।

0: 조리 백가지 번번 후계자 리더의 조리.
1: শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন রিমিতা। আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান শ্রুতি। সন্ধে ছটায় ঘর গৃহস্থি, কিষাণ বাণী সন্ধে ছটা বেজে ত্রিশ মিনিটে, রাত সাতটায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং রাত সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে। রাত আটটা বেজে দশ মিনিটে পড়াশোনা, ভয়েস মেইল প্রোগ্রাম গীতবাহার রাত আটটা বেজে ত্রিশ মিনিটে, রাত নটায় শুনবেন দিল্লি কেন্দ্রের রাত নটার ইংরেজি সংবাদ, নটা বেজে পনেরো মিনিটে গজল, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত নটা বেজে ত্রিশ মিনিটে, রাত দশটায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, দশটা বেজে দশ মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতের সুর, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত দশটা বেজে কুড়ি মিনিটে, রাত দশটা বেজে ত্রিশ মিনিটে পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার দাদা।
1: নমস্কার
0: দাদা, আমরা এখন কোন গ্রামে আইছি?
1: এখন আইছেন হিদলি গ্রামে।
0: হিদলি গ্রামে তো আমরা গড় গৃহস্থির আসরে আমরা হিদলি গ্রামে আইছি এক কৃষক ভাইয়ের কাছে। তো দাদার নামটা কিটা?
1: আমার নাম হলো স্বপন পাল।
0: স্বপন পাল, তো আপনি কিটা এই গ্রামেই কিটা বড় হয়েছেন?
1: এই গ্রামেই বড় হয়েছি।
0: এবং কত বছর ধরে আছেন?
1: এটা আমার বাবা তার আগে মানে তালকনি জায়গা থেকে আমরা জায়গা ছোটবেলার থেকেও বাবার লগে ফিসি ফিসি আসলাম, স্কুলও গেছি, বাবার লগে চলছি, ওই এখন চললাম।
0: তো ঠাকুর দিলে তো
1: আপনার চললাম,
0: ঠাকুর দিলে তো আপনার জায়গা সম্পত্তি বাক্যই আছে।
1: আছে, এটা এখন বাঘ বাটুরের ইয়া কমবে, আগে তো মানুষ আসলে কম, এখন কমে যাইব।
0: আচ্ছা, যাই হোক, এরপরও আপনার জায়গা এবার কম নাই আশা করা যায়, খেতের জমি টমি আছে মিলে। তো এমনি খেত কৃষি কিতা করো এখন?
1: তো ধান লাগাই মু আলি ফলাই দি জমিন চার্জ দিয়া লাগাইলি মু আর সপ্তাহ দিন
0: মানে যেটা আমরা আউশ ধান
1: আউশ ধান।
0: আচ্ছা, তো আউশ ধান তো আপনারা এখানে সকলে বুঝে আবার করতেও চায় না?
1: সকলে চায় না, গরু বাছুরের সমস্যা, কেউ করে না দেখিয়া আস্তা মাঠে যদি খেত করতো সবাই তো গরু বাছুর বন্ধ হইল না, ওই বেড়াটা
0: না। কিন্তু আবার সবাই তো একটা কথা হয় যে কেউ করে না, আমি একলা করি করতাম। এখন আপনারা যদি সবাই যদি,
1: আমি সবাই কইছিলাম, কজন আমি কইছিলাম সবাই খেত করে হিদলি মাঠ সবাই মিলিয়া বলে তো গরু বন্ধ হয়ে যাবো অটোমেটিক, তবে একমাত্র হয় না, মুখে খয় খাজা নাই।
0: তো এটার কারণটা হয় কিতা?
1: ওই তো হন কারণ হইলো দেখ, সরকারি চাউল ফার, রেশনও ফার, বাগানও ফার, তারা চাল্লি ফালিও চলি যায়। আগের মানুষ নাই যে খেত করে, তখন মানুষের পেক কচলাইতে পরিশ্রম,
0: এরপরেও তো এখন মানে খেত কৃষি করলেও কিন্তু আগের মতো তো আর অত পরিশ্রমও নাই,
1: পরিশ্রমও নাই, আগের মানুষও নাই। তো আগের মানুষ খেতে জড়িত আসলো, চালোর রেটও কম আসলো, তবে খেত করছে, এখন চালোর রেটও বেশি, চাল বিক্রিও বেশি, কিন্তু তাও খেত করে না মানুষ। এখন এখন হইল এমনি গুড়িয়া গাড়ি এখন ট্রেকার ট্যাঙ্ক ইতা ইতা করিয়া তারা বাঁচি দিত,
0: অথচ যারা জমি আছে
1: হেরাও বরং তো দিলাই ইয় বাগি দিলাই বাগি দিয়া বরগাজার দিলাই।
0: তো আপনি আপনি গত বছর আপনি করছিলেন কিছু মানে আউশ করছিলেন?
1: আমরা তো প্রতি বছরে, আমার তো চাকরি নেই চুকরি, আমার খেত নিজের মাটি নিজের অকলতা আছে, আমার খেত করেও লাগে
0: আউশ করেন চাইলেও করি। তো এই যে ধানগুলো যে আপনারা যে করুন বা আউশ যে করবা, এটা আপনারা এমনি কি পদ্ধতিতে আপনারা করুন?
1: আমরা কিছু এমনি নর্মাল করিয়া কিছু শ্রী পদ্ধতি করি।
0: আচ্ছা, তখন শ্রী পদ্ধতিতে করায় তো আপনার অনেক ধানও কম লাগে, মানে আড়ি যেটা কয়
1: জ্বালা কম লাগে, বীজ কম লাগে,
0: বীজ কম লাগে,
1: কিন্তু পরিশ্রম একটু বেশি লাগে।
0: আচ্ছা,
1: পরিশ্রম আমার ফল মিলে কুড় খাড় দেওয়া যায়, গাছ বাঁচা যায়, গাছ না হলেও ধান একটা কুড় দিলে ধান ভালো হয়।
0: তো মোটামুটি তো আপনার অনেক সুবিধাও, ফলনটাও বেশি হয়,
1: ফলনও বেশি হয়,
0: ফলনও বেশি হয়,
1: মাইসক নাই যত্ন রত্ন।
0: তা তো ঠিক আছে, যেমন আগে যেমন ধরো আপনারা এলোপাতারি করতা,
1: আলি বেশি লাগতো,
0: আলি বেশি লাগতো,
1: বয়স্ক
0: আলি লাগাইতে, এখন তো একটা নির্দিষ্ট একটা দিনের দিয়ে দিছে আপনি, 15 দিনের ভিতরে বা 18 দিনের ভিতরে আপনারা লাগাইন একটা বা দুই গাছ।
1: আগে তো মানুষ তো বৈজ্ঞানিক সিস্টেম আসিল, এখন বৈজ্ঞানিক তো দেখলো বা করাইয়া ফিল্টার লামাইয়া দেখাইলো পরীক্ষা করাইয়া, দেখো অল্প বয়সে যখন সারাটা লাগাবে এটা ড্যাম সারা দিব বেশি, আর এটা তো তোমরা আলি তোলাতে তারে বুড়া বানাইলে হে ড্যাম স্যাম কিতা দিব। আবার কিছু অংশ মানুষ ডিগা আলি মানে বৃষ্টি বাদল দিলে মানে মারিলে আর কি, কচি কাজ তো একটু শক্ত হইলে একটু বৃষ্টি তুফান মানে জল মানে আর কি, ওইটাও পালাই না কিন্তু কচি গাছে কিন্তু সারা দেয় ভালো।

0: না স্বাভাবিক।
1: যেমন আমরা সুপারি গাছ করেন, যে কোনো গাছ, বড় গাছ লাগানো ঠিক নাই, অল্প বয়সে গাছটা লাগালে গাছটা শক্ত হইয়া মজবুত হইয়া উঠে
0: উঠে
1: আমি লাগাইম ইটা নরেন্দ্র নরেন্দ্র না
0: আপনি চিন্তা করেছেন দেখি এই যে ফাঁকে আপনার এই দানটা হয়ে গেল আড়াই মাসে আপনি আপনি ফাইলিলা, তো এটাও কম কথা নাই, কিন্তু এটা মানুষে বুঝতে চায় না। আপনার যদি গরুটারও যদি থাকে, যদি এটার থেকে আপনারা ইয়ে পাইলা
1: খেতের হওয়া যায়, আর এটা যদি ফেক থাকে তো দুই চা তিন চা দিয়ে আবার লাগানিও যায়,
0: লাগানিও যায়। তো এটা এটা এটা আপনার একটা একটা সুবিধাও
1: সুবিধাও,
0: হ্যাঁ আমার সবকিছু পাইলে আপনার কুড়াও পাইলা, হ্যাঁ আপনার যে গরু দেখা এটা খাওয়াইতে পারলাম।
1: এখন বর্তমানে কুড়ারও দাম আছে, কেজি হিসাবে বিক্রি হয়,
0: কিন্তু এটা তো অনেকে করতে চায় না,
1: করতে চায় না,
0: মানে এই আউশ ধানটা করতে চায় না, কিন্তু
1: তিন ফসল করতো
0: সেইভাবে তো, কিন্তু বন্যাও তো হয়
1: না,
0: করতে চায় না,
1: কখন আবার সরকারে আবার দানও কিনে
0: কিনে, আগে তো এই সুবিধা
1: আছে,
0: আপনি বেশি দামে বিক্রিও করতে পারবেন। আচ্ছা, তো এমনি কিন্তু আপনি এমনি যে যেটা আবুশ যেটা লাগাইবা এটাই মধ্যে কিন্তু আপনার বাস্তুঘাত আসেননি,
1: বাস্তুঘাত আমরা আলু বিশ্রাত থাকে, আর কিছু আছে বিচারিতা বৈঠিয়া কই আর কি, ওটা বৈঠিয়া লাগাই দিব, আলু ফেলাইম বৈঠিয়া লাগাইম, বৈঠিয়া মানে কিতা এটা মানে আলু খেতটা তাড়াতাড়ি জমিনটা গরুয়ের নেড়া একটা হয়ে যায়, আর সবজি খেতে হয়,
0: সবজি খেতে হয়,
1: একটু টানো জায়গা আর কি।
0: আচ্ছা, তো এমনি আপনার সবজি উবজি আপনার এখন কিতা আছে?
1: এখন তো আবার বিশ্বে কিছু নষ্ট হয়েছে, আইতে লাগাইছিলাম সেখানে কিতা শ্যামা লাগিয়ে নষ্ট হয়েছে, এখন আছে হক গাছ ইয়ে দেড়েশ দেড়েশে বৃষ্টি সহ্য করতে পারে,
0: সহ্য করতে পারে,
1: মরিচও পারে না, টমেটো ইয়েও পারে না, রামাইশও পারে না,
0: রামাইশও পারে না, মানে এটা তো এই যে কিছুদিন আগে যে এত যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি কিন্তু আপনার কোনো ক্ষতি হয়েছে না?
1: ওই যে তো রামাই গাছ মরছে, জিঙ্গা গাছ মরি গেছে, শ্যামা লাগিয়া,
0: আর জিঙ্গা গাছে নিচে যদি জল থাকে আটকে যায়, যদি মরি যায়, তো সেই হিসাবে তো ডেরেসটা বোধ হয়
1: ডেরেসটা তো আছে,
0: ওখানো আছে। আচ্ছা আচ্ছা, তো তো মোটামুটি এইটাই চলে, এমনি আর আর কিছু আছে না আপনার?
1: এমনি তো বাড়ির গরু আছে, বাছুর আছে, শোর আছে, মুরগ আছে,
0: মানে সব সব কিছু আপনার আছে,
1: চারটা আছে।
0: আচ্ছা, তো দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম আপনার ছাগলে দেখলাম সেসামেসি করলো, আপনার কাছে ছাগলও ভালো নি?
1: ভালো,
0: ও ছাগলও ভালো নি,
1: আমরা কৃষক মানুষ, আমরা তো ইতা দিয়ে চলতে লাগবো।
0: হ্যাঁ, ওইটা লাগি আপনার সব কিছুই আছে,
1: আছে একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা আছে,
0: গরুও আছে, ছাগলও আছে, শুকরও আছে, শুকরে কিন্তু এটা খামার করছিলেনি
1: না, এটা আমি আমার নিজে একটা কিনে রাখছি,
0: হ্যাঁ
1: এটা কিনছিও বেচছিও আবার কিনছি,
0: মানে এরকম রোটেশন ওয়াইজ আপনার আছে?
1: আছে।
0: আচ্ছা, তো এই যে আপনারা শুকর যে প্রতিপালন করুন, এটা কিতা মোটামুটি লাভ হয়নি?
1: লাভ মানতে ওই যে আমরা বাড়ি যে অনেক সময় বাট টাট বা ক্ষেতর কুড়া দানোর কুড়া টুড়া থাকে, এটা আমরা শহরে খাওয়াইলাম, আস্তে আস্তে এটা বড় হইলো, মনে করেন আমরা একটা তো ব্যাংকের মতন কিছু টাকা তুললাম, বাড়লো আস্তে আস্তে।
0: আচ্ছা, পরে এটা আপনারা
1: একখানে জড়ি তৈল ওটা
0: জড়ি তৈল আপনারা বিক্রি করলাম, তো এই মোতাবেক আপনি ইটাও শুকরটাও আপনার প্রতিপালন করবেন?
1: করলাম, শুকরটা তো সুরেও নেয় না,
0: সুরেও নেয় না,
1: গরু তো সুরেও নেয় কি?
0: আচ্ছা,
1: আর এটা তাও তাকে বান্ধা,
0: মানে সুরেও নেয় না, ওইটা লাগে আপনারা এই সুযোগটাও নেয় না। তো এখন তো দেখা যেতেছে আপনারা এদিকেও বোধ হয় আপনার বান্দরেরও উপদ্রবটা একটু বেশি,
1: বেশি বেশি বান্দর রাখে না, লেচু আছে, লেচু খাই হলে, কাটল খাই হলে, মানে সব জায়গায় খাবে বান্দরে,
0: সবই খায়,
1: সব
0: এখন বান্দরে যেটা খায় না এটাই তো আপনারা লাগাইতে,
1: বান্দরে খায় না।

0: খায় না তোমার ওই
1: ঢেঁড়স,
0: ঢেঁড়স না, হলুদ আদা ইটা খায় না, অবশ্যই ইটারও লাগে না,
1: মুখি টুকি
0: মুখি
1: হ্যাঁ
0: কচু ইটা।
1: তো আপনার যে জায়গার যে প্রতিষ্ঠান এখানে তো আপনার কচুও তো লাগাইতে পারতাম,
0: কচু একটু বল লাগে, পরিশ্রম লাগে, করালে বল লাগে, বাসা লাগে, তো লতাও বেচা যায়, কচু বেচা যায়।
1: হ্যাঁ এটা তো আমি একটা জায়গাতে গেলাম, সে লোকটা খালি এখন লতাই খালি বিক্রি করে,
0: লতা বিক্রি করবো।
1: হ্যাঁ
0: একটা আছে শুকনা কচু, একটা আছে জলের কচু।
1: তো আপনার যে জায়গার যে প্রতিষ্ঠান এখানে তো আপনার মদন কচু তো লাগাইতে পারতাম,
0: পারতাম একটু বল লাগে, আমি লাগাইছি না,
1: মানে আপনার তো গরু আছে, সার তো আপনার
0: লাগাইছি,
1: মানে জৈব সার হিসেবে তো আপনার গোবর দিতে পারতাম,
0: লাগাইছি না। সামনে তো ভাবছি একটা টুকরা লাগাইমু এক জায়গা,
1: কারণ যেহেতু আপনার বান্দরের উপদ্রব আছে,
0: শুকনার কচুটা লাগাই,
1: হ্যাঁ শুকনার কচু আপনি লাগাইলা বা মুখি লাগাইলা, বা মুখি করছেন নি কোনোদিন?
0: মুখি আগে করছি, এবার খুব মুখি করছি না,
1: এবার করছেন
0: না, বালা বীজ মানে রাখছিলাম, বীজ নষ্ট হয়েছে,
1: বীজ নষ্ট হয়ে গেছে,
0: হ্যাঁ বাজার থেকে এমনি ডাইরেক্ট বীজ আনি না, গোলার ধরে
1: গোলার ধরে,
0: এবার যখন মুখি ফলবো তখন মুখি আনুন খানির লেগে খাইয়াই ডারে যান, বালা মুখির জাত থাকলে তার কাছ থেকে কিনে আনি।
1: মানে মুখিও তো ব্যাপার হয়েছে, আপনার একটা জায়গাতে আপনি লাগাই দিলা, যদিও এটা পাঁচ ছয় মাস লাগি যায়,
0: লাগলেও তো মুখিটা মানে খাটনি কম,
1: খাটনিটা কম আছে, এবং এখন
0: বান্দরও হয় না,
1: বান্দরও হয় না, এবং চাহিদাটাও আছে, কিন্তু
0: চাহিদাও আছে, নর্মালি প্রথম উঠাইলে 80 টাকা, 100 টাকা, 50 টাকা, 40 টাকা
1: মা আপনার বিক্রি হয় কিন্তু। তো এমনি দেখলাম আপনার বাড়িতে দেখলাম প্রচুর সুপারি গাছ দেখলাম, এই সুপারি গাছকে যে আপনার সুপারি বিক্রি করে করতে পারেন?
0: আমরা সুপারিও কিছু খাসা থাকতে বেশি ফাইকারা ফাইকারে ফাড়িয়া লিয়ে যাই, বস্তা হিসেবে।
1: এখানে তো প্রচুর গাছ দেখলাম,
0: ও তারা খাসা নেই, আগে তো খাসা বিক্রি ফাঁক না, ও খাসা নেই গিয়ে,
1: খাসা নেই গিয়ে
0: দিঘা যায়।
1: তো এটা কিতা মানে তারা নিজেরাই না,
0: নিজেরাই
1: পারে, নিজেরাই নেই গিয়ে,
0: নিজেরাই নিব, তারা বাইরে এটি সালাম দিব।
1: তো আপনার এখানে কতটুকু গাছ হইব আছে?
0: আমরা 4-5 বস্তা বেশি লাই, বছর হয় না সমান, 4-5 বস্তা বেশি বস্তা হিসাবে।
1: মানে দেখা গেছে আপনি ধরুন 7-8 হাজার টাকা বা 10 হাজার টাকা পর্যন্ত আপনার যায়
0: যায়,
1: মানে বিক্রি আপনি করতে পারলা। তো আপনার নতুন করে লাগাই জানি,
0: নতুন লাগাইছি তো উটের সারা, এটাও দানোর মতো, এক সাইড বড় হইবো, এক সাইড বাঙ্গ বয়স হইলে তো নষ্ট হয়ে
1: যায়,
0: লাগানি লাগে বছর বছর, এক দুইটা করে লাগাইলে ঠিকঠাক।
1: আবার নতুন ওইবার
0: লাগাইছি।
1: তো এইটার সারা আপনারা পাইছেন নি?
0: এইটার সারা সরকার থেকে 4-5টা দেয়, আর এমনি দিয়ে বাগান করার লাগবো,
1: টিলা
0: জায়গা চাই, বেশি জায়গা চাই।
1: এমনি কিছু সারা আইনি আপনার লাগাইছেন?
0: এমনি তো আমরা বাড়ির সারা করি লাই,
1: বাড়িতে থেকে লাগাই লাইছেন। তো যাই হোক, এটা থেকে তো আপনার একটা ইনকাম হইলো,
0: ইনকাম
1: বা এটা তো আমার একটা, এটাও তো বান্দরাও বোধহয় খায় না, বোধহয়
0: বান্দরা না, কটায় একটু নষ্ট করে,
1: কটায় নষ্ট করে, আচ্ছা হইলেও তো বান্দরের মতো নাই,
0: না বান্দর মতন না।
1: তো মোটামুটি আপনি এইটা বিক্রি করলা, এমনি কিন্তু হাঁস টাঁসও আসে নি, হাঁস প্রতিপালন করেন? হাঁস মুরগো আছে, মানে আপনি ক্ষেত কৃষি হিসেবে আপনার সব কিছুই
0: রাখছি।
1: এইদিকে আপনি ধান তুলরা, আপনি গরু আছে, আপনার ছাগল আছে, এদিকে কইছেন শুয়োরও আছে, আবার কইছেন আপনি হাঁসও আছে, মুরগো আছে। তো মোটামুটি আপনার সবটা মিলিয়ে সংসার চলে, বা প্রয়োজনে বিক্রিও করতে পারো?
0: বিক্রিও করি, মাঝে মাঝে খাইও, ডিমও বেশি খাই, তো চলে আর।
1: আচ্ছা, তো পাশে দেখলাম আর একটা আপনার একটা ফুসকুড়ি দেখলাম, এই ফুসকুড়ি থেকে মাছ ফেলাই,
0: মাছ এমন বড় না, আমরা আর বর্ষার কিছু ফেলাই, টুকটাক খানি বুঝ চলে।
1: তো এইটারই নি কেন্দ্র করি আপনি হাঁসফালরা?
0: এটা যদি আসে ফাললে, কিন্তু জলের মধ্যে ফাললে যে আসছে কুড়া খায়, কুড়া খাইলে মাছও এটা একটা খানি খায়, কুড়াটা খাজলা খাইলে আসে।
1: মানে ওইটার লাগে আপনি এক কামে দুই খাম হইলো, হাঁসটাও ওই গেলো,
0: মাছেরও খানি,
1: মাছেরও খানি হইলো। আচ্ছা, তো এটার থেকে এমনি আপনি যে পুষ্কুণিটা তো মনে হইতে আছে বেশ পুরনোই বোধ হয়,
0: পুরানা এটা জল শুকাই যায় নিচে, আমরা তো ছড়া আছে সাইডে বালু জায়গা, জল শুকাই যায়, মানে 6 মাসের মতন চলে,
1: 6-7 মাস চলে। তো ওইটার ভিতরেই আপনারা এটা ফোনা ফালাই যান?
0: ফোনা ফালাই,
1: যেমন এখন আপনার বর্ষা আইছে,
0: কোয়ালিটি আমরা ফালাইছি, তুলা তুলা ফালাইছি,
1: ফালাইছেন এটা কিতা কিতা কিতা সারা ফালাইছি?
0: এটা সিলফার আছে, কার্ফু আছে, রুই মৃগা, এটা ফালাই,
1: এমনি ছোট মাছ কিতা হয়নি? এমনি
0: ছোট মাছ তো বাইরের থেকে তো উঠার সুযোগ নাই, এটা বাইরের থেকে আইনে ফালাইতে লাগে।
1: আচ্ছা,
0: তাইলে বলবো
1: জল ভর্তি হয়ে গেছে, তো
0: জল নামি যাবে।

0: আচ্ছা,
1: ছোরাটা নিয়ে নিব।
0: মোটামুটি আপনি এটা আপনার বর্ষাকাল পর্যন্তই আপনার
1: বর্ষা
0: মানে 5-6 মাস
1: হয়,
0: এই ভিতরেই আপনি ওই মাছ ফালাইলা বা মাছ আপনি এটা ইয়ে করতে হলো?
1: এমন ফালাই না, মোটামুটি খানির বুঝ ফালাই আর
0: প্রয়োজনে বিক্রিও করতে করতে পারেন?
1: বিক্রি করি না আমরা, আমরা নিজের নিজের চলাই।
0: আচ্ছা,
1: কারণ বিক্রি করলে তো বেশি মাছের দরকার, আমরা এটা করি না।
0: তো এমনি তো দেখলাম এমনি আর এমনি মানে বর্ষাকালীন সবজি আপনার কিছু আছে আর?
1: ওখান তো আর জেরের সারা কিছু নাই,
0: জেরের সারা আপনার কিছু
1: নাই, সিম টিম লাগানি গো আস্তে আস্তে।
0: সিম তো এখনই লাগাই দিবা নাই, সিম তো বহুত দেরি হয় না?
1: দেরি হয়, এখন আছে একটা হাতি মাইয়া,
0: আসেন হাতি মাইয়া যেটা উঠে
1: ওটা লাগাই।
0: আচ্ছা, এটাও কম না, যদি আপনি আগে যদি করে নিতে পারুন তো দাম পাইবা কিন্তু। হ্যাঁ,
1: কিন্তু দাম 100 টাকা।
0: আচ্ছা, তো এমনি গতই হতে যে আপনারা যে ধান যে রয়েছিল এটা কিটা আপনি বিক্রি করতে পারছেন না, যে মানে সাইল যেটা আপনারা?
1: এটা আমি তো আমরা খারাম আর মধ্যে মধ্যে কেউ চাই তো তারা কুটাইয়া
0: চাল বিক্রি। আচ্ছা, তো মোটামুটি আপনার সমস্ত কিছুই আপনার ওই খেত কৃষি দিয়েই তার ইয়ে দিয়েই আপনারা চলতেছেন, মানে এটাই আপনার মানে জীবন জীবিকা রক্ষা করে আপনার ওই খেত দিয়েই?
1: খেত দিয়েই।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি সপ্তাহ লইয়াই আপনারা আসুন? আচ্ছা, তো এমনি মনে করেন যে আপনি আউশ কইছেন আপনি লাগাই দিবা, মোটামুটি আপনার প্রস্তুতি চলছে? হ্যাঁ, ওই যাব তো এইখানে কইছেন আপনি একটা কি একটা নতুন একটা ধান, হ্যাঁ এটা আপনি লাগাইবা এবং এটা কইছেন 2.5 মাসের ভিতরে হয়ে যায়। আচ্ছা, তো ওই যে 2.5 মাসের ভিতরে ওই গেলে যে ধানটা ওই যাব এরপরে নি আপনি ওই জায়গাতের মধ্যেই নি আপনি আপনারা সাইল ধান লাগাইব?
1: সাইল ধান লাগাই দিব,
0: লাগাই দিবা। আচ্ছা, তো এমনি এই যে আপনার এই যে জায়গাটা এগুলো কোনো মাটি উঠি পরীক্ষা করছিলেন?
1: এটা BLW মধ্যে মধ্যে আইয়া দেখে পরীক্ষা করবা নিলে আমরা পরীক্ষা করিয়া দেয়, এটা আগরতলা তো ফাটায়, আগরতলা রিপোর্ট ফাটায়।
0: তো এমনি কিটা মোটামুটি কোনো ধরনের সমস্যা আছে না আপনার ক্ষেতের, মানে কোনো খনিজের অভাব আছে নি?
1: না, এমন অভাব নেই, মানে কোনো কোনো জায়গাতে আছে ইউরিয়া লাগে, কোনো জায়গা ইউরিয়া লাগে না, সব ইউরিয়া মাটিতে ইউরিয়া আছে।
0: আচ্ছা,
1: সুপার ফসফেট লাগে কোনটা, আর আমরা তো গোবর সারও বেশি দিই,
0: গোবর সারও বেশি দিই, মানে রাসায়নিক সারটা আপনারা কম দিই?
1: কম দিই।
0: আচ্ছা, এই যে ধানটা না করেন যে এখানে তো মানে গোবর সার দিই?
1: আমরা গোবর সার দিই না,
0: সার আপনারা দিই না? আচ্ছা, তো এটা ভালো, কিন্তু রাসায়নিক সারে তো আপনার মাটিটাও নষ্ট হয়। আর
1: এখন তারাও কইছে জৈব সার তৈরি করো।
0: হ্যাঁ, জৈব সার তৈরি করো,
1: নিজেরা নিজেরা ট্যাঙ্কি দিছে, ট্যাঙ্কি বসে করো।
0: তা আপনি পাইছেন না ওটা?
1: পাইছি।
0: আচ্ছা, এটা আমাদের কিন্তু ওই যে বার্মি কম্পোস্ট এটা করো?
1: এটাই,
0: ওই যে কেঁচো ছাই দিয়া,
1: পাতা সাতা দিয়া।
0: আচ্ছা,
1: কলা গাছ দিয়া, জল দেওয়া লাগে, গোবরও দেওয়া লাগে।
0: তো এমনি ক্ষেতের মধ্যে আপনার কিছু জলসেচের কোনো ব্যবস্থা আছে না?
1: জলের লাগি তো আমরা সেচের ব্যবস্থা নাই, আগে আসলো লাইন, লাইন গুলা নষ্ট হয়েছে, এটা আর মেরামতি করে
0: মেরামতি আর বুঝি। তো আপনার জল দরকার হলে আপনার কিছু করুন?
1: ওই তো দঙ্গ টঙ্গ আনিয়ে বা
0: মানে সোনার থাকি বুঝি,
1: সোনার থাকিয়া নালা হালা থাকিয়া দঙ্গল দিয়া ইসালান লাগে,
0: ইসালান
2: মরসুমি বৃষ্টিপাত এবং বজ্রপাত উভয়ই চলে, সুতরাং খোলা জায়গায় বজ্রপাতে মানুষ এবং গবাদি পশু আহত হইতে পারে বা অনেক সময় এটা প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা। এর লাগিয়া নিরাপদ দূরত্বে থাকবা, উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক পরিবাহী লাইনের নিচে কোনো সময় দাঁড়াইবা না বা চাষবাসও করবা না। প্রবল বাতাস শিলাবৃষ্টিতে সবজি এবং মাঠে থাকা ফসলের ক্ষতি হইতে পারে। খোলা স্থানে শিলাবৃষ্টির কারণে মানুষ এবং গবাদি পশু আহত হইতে পারে। এর লাগিয়া বজ্রপাতের বা শিলাবৃষ্টির সময় গবাদি প্রাণীরে ভিতরে বান্দিয়া রাখবা, পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় জল দিবা, বাইরে খোলা জায়গায় কাজ করা থাকিয়া বিরত থাকবা। বজ্রপাতের সতর্কবার্তা পাইলে সঙ্গে সঙ্গে আপনারা এটা শুনবা এবং শুনিয়া ব্যবস্থা গ্রহণ করবা। বিগত দিনের বৃষ্টির ফলে খেতে জল জমিয়া যদি থাকিয়া থাকে, বিশেষ করিয়া নিচু জমিত, শাকসবজি বা ছোটো চারা গাছের ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে। জল নিষ্কাশন করার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সবজি ক্ষেতে ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত। তবে কীটনাশক প্রয়োগ করার সময় খেয়াল রাখতে

দিব, কেবল আবহাওয়া পরিষ্কার থাকলেই কিন্তু আপনারা এটা ব্যবহার করবা। এর আগে জৈব ওষুধ যেগুলি বাজারে পাওয়া যায় আপনারা ব্যবহার করবা। পুকুরের জল উপচাইয়া পড়া রোধ করতে হইব পাম্পের সাহায্যে, অথবা নালা কাটিয়া অতিরিক্ত জল সরাইয়া ফালানি লাগব। বৃষ্টির জলে ভিজে যাওয়ার ফলে গবাদি পশুর নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগের কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী পশু হাসপাতালে যোগাযোগ করবা। বৃষ্টিপাতের ফলে জমিতে এখনও যথেষ্ট জল আছে, আর দেরি না করিয়া আউশ ধানের চারা বপনের লাগিয়া মূল জমি তৈরির কাজ করিয়া নিতে হইব। গেছে দিনগুলিতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে যদি আপাতত বীজতলার চারা গাছ নষ্ট হইয়া থাকে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই রকম পরিস্থিতিতে আরও কিছুদিন চলতে থাকলে জমির জলস্তর বীজতলার উপরে আইলে বীজতলার প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হইব। এর লাগিয়া বীজতলার চারপাশের জল নিকাশি ব্যবস্থা খুব সুন্দর করিয়া রাখতে হইব, ড্রেন পরিষ্কার করিয়া রাখতে হইব। চেষ্টা করবা উঁচু জায়গার মধ্যে বীজতলা তৈরি করতা। জল জমিয়া গিয়া ঝিঙ্গা, পটল, করলা, কার্কুল প্রভৃতি ফসলের ক্ষতির সম্ভাবনা, অধিক তোষের ফলে এই সমস্ত সবজির পাতায় হলুদ ছুপ ছুপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি মিলোডিও নামে আমরার কাছে পরিচিত। আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গোড়া ফাটিয়া কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্দাজিম বা ক্লোরোথেলোনিন বা কার্বেন্ডাজিম 1.5 গ্রাম বা মেটালাক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করতে হইব। এই ওষুধ অবশ্যই পরিষ্কার আবহাওয়ায় প্রয়োগ করা যাইতে পারে। কোনো অবস্থাতেই বৃষ্টির জল জমিতে দাঁড়াইতে দেওয়া যাইত না। মেঘলা, আর্দ্র ও সিক্ত আবহাওয়ায় জমিতে ইয়েলো ভেন মোজাইক ভাইরাসের আক্রমণের সম্ভাবনা বেশি। আক্রমণ নিয়ন্ত্রণের লাগিয়া আপনারা ওষুধপত্র ব্যবহার করবা। বিশেষজ্ঞের পরামর্শ নিয়া মেঘমুক্ত আবহাওয়ায় ওষুধ আপনারা স্প্রে করবা। তবে আক্রমণের তীব্রতা বেশি হইলে পরবর্তীতে দ্বিতীয়বার কিন্তু আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়া ওষুধ স্প্রে করবা। এই সময়ে সোয়াইন ফিভার রোগের সম্ভাবনা থাকে, প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আবহাওয়া এবং খাদ্যের পরিবর্তনের কারণে শুকরের বাচ্চাও সোয়াইন রোগে আক্রান্ত হইতে পারে। নিকটবর্তী সরকারি পশু হাসপাতালের সাথে যোগাযোগ রক্ষা করিয়া ওষুধের ব্যবস্থা আপনারা গ্রহণ করবা। ওষুধ ডাক্তারবাবু যেভাবে কইবা ঠিক এভাবে খাওয়াইবা, তবেই কিন্তু আপনার পানি সম্পদ রক্ষা পাইব।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজ আসর

0: রুহরিয়ার তে আসরে আজকে একজন দাদাবাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার।
0: আচ্ছা, তো আপনার পরিচয় এখন দিলাউকা।
1: আমার নাম হইল ডক্টর সোমেন্দ্র কুমার। আমি এসেছি কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তর ত্রিপুরা পানিসাগর থেকে।
0: আচ্ছা, তো আজ আসর কিতা আলোচনা করতা?
1: আমরা আজকে গবাদি পশুর যে রোগ আছে এটা লইয়া আলোচনাগুলো করুম।
0: আচ্ছা,
1: কি কারণে গবাদি পশু অসুস্থ হয়, কারণ এখন তো দেখতেছেন আপনারা হঠাৎ করে গরম, হঠাৎ করে বৃষ্টি, আবার মাঝে মধ্যে ঠান্ডাও হয়ে যায়। তো এই সব দিকটা দেখে একটু আমরা আলোচনাটা করুম, যাতে কৃষক বন্ধুরা বা পশুপালকরা যারা আছেন, কারণ সবার কাছে গবাদি পশু কিছু না কিছু একটা আছেই, তো আমরা চাই এটাই কি সবার গবাদি পশু সুস্থ থাকতো, তারা সুস্থভাবে প্রোডাকশন দিত, আর কৃষকরা ওইখান থেকে কিছু আয় বাড়াইতে পারেন। কারণ ধরেন দেখেন, আমরা যখনই একটা গবাদি পশু বাড়ির মধ্যে থাকে অসুস্থ হয়, তখন আমরারও সময় লস হয়, তারপরে প্রোডাকশনের দিকে বা টাকা পয়সার দিকে যদি দুধই বিক্রি করি, গরুই ধরে রাখি আমরা, তাহলে কতটুকু অসুবিধা হয়, প্রচুর অসুবিধা হয়। কারণ দেখা যায় একটা গরু তো কেউ রাখে না ব্যবসায়িক ভাবে, যারাই রাখে একটু বেশি করে রাখে, চার পাঁচটা ছয়টার গরু থাকে, তো ওনারা যখন দুধ কালেকশন করে এটির বিক্রি করতেন, দেখবেন কি হঠাৎ করে দুধ কমে যায়। তারপরে হইল ওনারা ঠিক করে বিক্রি করতে পারতেন না, গরুর রক্ষা করতে পারতেন না, আর যেহেতু গরু দুধ দিতে আসে তো বাছুর থাকবো, বাছুরও ব্যবস্থা ঠিক করে হইতে পারতো না, যার কারণে প্রচুর ইকোনমিক লসটা ওনারা ফেস করেন। তো আমরা কইয়া থাকি কি আমরা কি লিগে ম্যানেজমেন্টটা শুরু থেকেই ভালো রাখতাম না, যাতে গবাদি পশু যে আছে বা গরু যারা আছে এটি ঠিক থাকতো। তো এটার লেগেই বিভিন্ন ধরনের যে রোগটি আছে, রোগটি থেকে বাঁচানির লেগে দুইটা কাজ আমরা করার খুবই দরকার। যেমন প্রথম কাজটা হইল আমরা কৃমিনাশক ওষুধ তারা রেখাওয়াই প্রত্যেক 3 মাস 4 মাস পর পর। যেমন যারা স্টল ফিডিং করাইতেছেন ওনার লেগে 6 মাসের পরেও করাইলে হয়, কিন্তু আমরা তো কি করি গবাদি পশুরে ছাইরা দিই মাঠের মধ্যে। আপনারাও দেখেন অনেক জায়গাতে গরু বাড়ির মধ্যে থাকে না, কারণ ওনারা সকালে উঠলেন গরুরে জল খাওয়াইতেন না, কিছু না খাওয়াই ছেড়ে দিবেন বাইরে। এই গরুগুলো মাঠের মধ্যে গিয়ে ঘাস খায় আর যতটুকু তারা জিনিস পায় এটা খায় আয়া পরে, কিন্তু এই ধরনের কাজটি করা উচিত না। কারণ দেখেন একটা গবাদি পশু হোক জীব তো আছে, তো জীব যেহেতু আছে আমরাও একটা প্রাণী, আমরাও নিজের লেগে কতটুকু রক্ষণাবেক্ষণ করি করি না, আর তারার লেগে যদি না করি তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট রাখতে পারি কি মানে এই ধরনের আমরা প্রোডাকশন পামু। যেমন আমরা ধরে রাখি কি আমি মাসে 10,000 টাকা ইনকাম করতাম একটা গরু থেকে, হইব, কিন্তু তার তো ম্যানেজমেন্ট গুলো ঠিক রাখতে লাগবো, তারে আমার বিভিন্ন ধরনের রোগ পোকা থেকে বাঁচাইতে লাগবো, তারে সুন্দরভাবে খাওয়াইতে লাগবো, তারপরে গিয়ে আমরা কোনো একটা এক্সপেকটেশন রাখতে পারি কি যে আমার এত লিটার দুধ হইব বা এটা থেকে আমি বাছুর ভালো পাইমু। তো এইসব কাজটা করার লেগে আমরা যেমন ধরে রাখি প্রথমে আমরা কৃমিনাশক ওষুধ খাওয়ানি খুবই দরকার, যেহেতু আমরা গবাদি পশুরে মাঠের মধ্যে ছেড়ে দিতেছি। সেকেন্ড জিনিসটা হইল সময় সময় তারা টিকাটাকরণ। টিকা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরে রাখেন আমরার ক্ষেত্রে যে আমরা সবার সকল আছি, আমরার বাচ্চারা আছে, বা গতবার আমরা দেখছি 19-20 সালে যেমন করোনা হয়েছিল, তো এটারও টিকা করার, এরপরে কিভাবে ভাইরাস ঘটিত রোগ থেকে বাঁচা, তো এইসব জিনিসগুলো আগে আমরা কিছু শিক্ষা পাইছি। কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে কি হয় যে রোগগুলো ছুঁয়াশে আছে, যেমন ধরেন আমরা FMD ধরে রাখি, এটির যদি টিকাটা আমরা সঠিকভাবে না দেওয়া হয়, সঠিক টাইমে না দেওয়া হয়, তো কিভাবে আমরা গবাদি পশুরে রক্ষা করুন। কারণ FMD যখন হয় এটি ক্লোভেন ফুটের যত এনিমাল আছে আমরা ধরে রাখি এটি সবটির মধ্যে হয়, মানে খুর যারা আছে খুরের মধ্যে দুইটা পার্ট যে আছে এমন ধরনের যত এনিমাল আছে সবার কি হইব এটা। তো এই যে এনিমাল গুলো আছে এটারে কিভাবে রক্ষা করুম, তো সবচেয়ে প্রথম জিনিস হইল নিজের কিভাবে বাঁচাইমু।

0: এই ইকোনমিক লস থেকে। তো এটার মধ্যে আছে আমরা সবচেয়ে প্রথম কাজটা হইল তারারে টিকাটা সঠিক সময়ে দিব। এখন দেখেন টিকা এমন না কি বাজার থেকে কিনতে লাগে, এখন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে যা ভেটেনারি হাসপাতালগুলো এরিয়ার মধ্যে অ্যাভেলেবেল আছে ওইখানে গিয়ে কইলেই হয় তারা টিকাটা এনে
1: ফ্রিতেই পাইবা,
0: একদম ফ্রি অফ কস্ট করা হয়।
1: আচ্ছা,
0: ওনারাও অনেক সময় ক্যাম্প করে থাকেন জায়গা জায়গা গ্রামের মধ্যে, এটি কিন্তু গ্রাম ভিত্তি হয়। তো একটু আমরা যদি কৃষক বন্ধুরা চেষ্টা করেন বা যারা বড় বড় পশুপালকরা আছেন ওনারা চেষ্টা করেন তো ওইখানে নিয়ে টিকাটা করিয়ে নিতে পারেন। এরপরে আমি যেমন কইলাম সুস্থ সবল থাকার লেগে আমরা যেমন ভিটামিনের দরকার পড়ে তারারও দরকার পড়ব। তো এই সব ওষুধগুলো ভেটেনারি হাসপাতালে গিয়ে পরামর্শ নিয়ে তারপরে তারারে খাওয়ানি। যেমন ধরেন আমি কৃমিনাশক ওষুধের কথা কইলাম, কিন্তু এটির মধ্যে দুই ধরনের ওষুধ আছে। একে হইল যে গোয়াদি পশুগুলো গাব রাখছে ওইটার লেগে, আর একটা হইল যেটার মধ্যে গাব নাই, মানে গাব ছাড়া যে পশুগুলো রয়েছে ওইটার মধ্যে দেওয়ার লেগে। তো এটি আমরা কৃষক বন্ধুরা করেন কি যে কোনো দোকানে গিয়ে ওনারা চান কি ওষুধগুলো আমরা পেয়ালেই নিয়ে খাওয়াই দিই। তো এটা দিয়ে কি হইব, দোকানদাররা তো এত কিছু জিজ্ঞেস করতো না, ওনারা তো ডাক্তার না, ওনারা তো কাজ হইল ওষুধ বিক্রি করত। তো ওনারা হয়তো বাই মিস্টেক বা এমনও হইতে পারে কি কেউ না জানাকালীন সময় এটা দিয়ে দিতে পারে, যাতে পরে দিয়ে যে গরুগুলোর গাব রাখছে এটির মধ্যে সমস্যা দেখা দিতে পারে। তো এইসব জিনিসটি হইতে পারে। তো আমরা সবসময় পরামর্শটা দিয়ে থাকি কি আপনারা যে গোয়াদি পশুর পালক আছেন ওনারা একটু ভেটেনারি হাসপাতালে গিয়ে বা ভেটেনারি ডাক্তারের কাছে গিয়ে একটু পরামর্শ নিয়ে তারপরে ওষুধগুলো খাওয়ান, যাতে মিস ট্রিটমেন্ট হওয়ার কোনো জায়গা থাকতো না। যেমন আমি কইলাম আপনার খুরপাকা মুহপাকা যখন হয় আপনারা দেখবেন যখন অ্যানিমালগুলো বাতে পুরো গ্রামের পর গ্রাম এই রোগে বাতি যায় গোয়াদি পশু। তো এটির মধ্যে কি হয় যেমন মুখের মধ্যে ঘাও হয়ে যায়, পায়ের মধ্যে ঘাও হয়ে যায়,
1: শরীরেও গা হয়ে যায়,
0: অনেক সময় দেখা যায়
1: ফরি যায় গিয়া
0: ও গাটি পায়ের মধ্যে, আর পায়ের মধ্যে খুব বেশি দেখা যায় ফুক ফইরে যায়। কৃষক বন্ধুরা কি করেন অনেক সময় দেখবেন কি একটা গোয়াদি পশুরে যার পায়ের মধ্যে ঘাও হয়ে গেছে গা ফেঁকে নিয়ে বাঁধে দেন। ফেঁকে নিয়ে বাঁধলে লাভটা কি হয়, এই লাভ থেকে ক্ষতি বেশি হয়ে যেতে পারে, হয়তো কিছু কেসের মধ্যে ঠিক হয়ে গেছে গা। মূল জিনিস হইল আমরা মশা মাছি থেকে বাঁচাইতাম। এই যে মাখিটি থাকে যা কি করে এটি আয়া ঘায়ের উপরে ডিম দেয়, ডিম দেওয়ার পরে ওইখানে কি হয় পোকের সৃষ্টি হয়। তো এইটা থেকে বাঁচানির লেগে এখন তো নতুন যুগ অনেকটি ওষুধ আছে, আমরা অল্প কিছু টাকা পয়সা খরচ কইরা আমরা আনি নিতে পারি। এটি এনে স্প্রে দিলে এটি আর ওইখানে মাসি বা এই মশা মাকড় কিছু বইত না ওইখানে, কারণ এটি রিপেলেন্ট হিসাবে আমরা কইতে পারি রিপেলেন্ট ওষুধগুলো, যার কারণে ওইখানে আর এটার অ্যাট্যাক হইতো না। তো প্রথম হইলো ঘাও ঠিক হয়ে যাওয়ার ম্যাক্সিমাম চান্স হয়ে যাবো যখন ওইখানে মশা মাখি বইত না, মানে ইনফেকশিয়াস কোনো জিনিস আয়া ঢুকতো না। এরপরে ঘাওয়ের ট্রিটমেন্ট, তো ঘাওয়ের ট্রিটমেন্ট করার লেগে আমরা পরামর্শ যদি নিয়ে থাকি তাহলে নিয়ে ওই ডাক্তারবাবুরা যে ওষুধগুলো কইবেন এই ওষুধগুলো দিলে 5 থেকে 7 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু মুখের মধ্যে যে ঘাওটা আছে এটি ঠিক করার খুবই দরকার, কারণ দেখেন একটা গোয়াদি পশু যদি খায়ই না, তারা তো আমরার মতন না, তারা তো 200 কেজি 250 কেজি 300 কেজি ওজনই থাকে, যদি তারা ঠিক করে খায় না বা মুখের মধ্যে কোনো ঘাওটা হইয়া থাকে তাহলে তারা সবচেয়ে বড় জিনিস হইল খাওয়ান বন্ধ হয়ে যাইব। এই সময় আমরা কি করতে পারি, এখন অনেক ধরনের ইলেকট্রোলাইটস আছে যেটি মানে তারারে খাওয়াই দিতে পারি আমরা, তারা তো নিজে খাইতো না, কারণ জলের মধ্যে গুললে দিলেও হয়তো অনেক সময় খাওয়ান না পাইলে, যেমন আমরা করি অনেক সময় আমরাও খাই না, আমরা জানি কি ডিহাইড্রেশন যখন হয়ে যায় তখন আমরা ইলেকট্রোলাইটসটি খাইতে লাগবো, কিন্তু তারপরেও আমরা মুখের টেস্ট গড়বড় হয়ে যায়,

0: অনেক সময় আমরা খাইতে পারি না, কিন্তু আমরা গবাদি পশুর ক্ষেত্রে এটা করতে লাগবো কি একটু চেষ্টা কইরা তারারে অ্যাটলিস্ট 8 থেকে 10 লিটার জল খাওয়াইয়া দিতে লাগবো। জলের মধ্যে ধরেন ইলেকট্রোলাইট যদি মিক্স করতে পারি তাহলে খুবই ভালো, আর যদি না মিক্স করতে পারি তাহলে আমরা কি করতে পারি, ঘরের মধ্যে গুড় থাকে 10 গ্রাম প্রতি লিটার, আর 2 থেকে 3 গ্রাম এটি আমরা লবণ মিশাইয়া যাতে মুখে না লাগে, আর একটু জলটা তারারে খাওয়াইয়া দিতে পারি। এটা দিয়েও অনেক দিন তারারে মানে 5 দিন 7 দিন আমরা সার্ভাইভ করাইতে পারি। প্রথমে যখন ঘাওটা হয় মুখের এফেক্টটা খুব বেশি থাকে, মুখের ঘাওয়ের এফেক্টটা খুব বেশি থাকে, তো এটি আস্তে আস্তে কমা, যেহেতু ভাইরাস ঘটিত রোগ এটি একদিনে শেষ হইত না, কিন্তু আমরা কি করতে লাগবো, যেমন ধরেন ব্যাকটেরিয়াল যে রোগ আছে মানে ব্যাকটেরিয়াল যে ইনফেকশনটা আছে এইখানে কোনোভাবেই না হয় তো এটারে আটকানির আমরা ব্যবস্থা করতে লাগবো। এটার লেগে আমার কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল হয়স ওষুধ দিতে লাগতে পারে, এটাও আমরা যে কেউ একজন ডাক্তার বাবুরে দেখায় পরামর্শ নিয়ে তারপরে আমরা ইয়ে করতে পারি। এখন ঘটনা হইল আমরা আরো কি করতে পারি কি এইটার এই রোগটা থেকে বাঁচানির লেগে আমরা কি করতে পারি, এটা থেকে বাঁচানির লেগে আমরা একে তো হইল
1: যদি এক কথা কইরাম দাদাবাবু, ও যে টিকাকরণের কথা যে কইছ,
0: হ্যাঁ
1: এটা গাব অবস্থায় টিকাকরণ একটা আছে, এরপরে যখন তার বাচ্চা দিলাইব তখন বাচ্চারে আবার টিকা দেওয়ার ব্যাপার আছে
0: না? একটু আমরা যদি ধ্যানটা রাখি, দেখেন টিকা যে কোনো সময় করা যায়, কিন্তু সমস্যাটা কোন জায়গাতে হয়, যখন আমরা টিকাটা দিতে যাই
1: আচ্ছা
0: তখন সমস্যা হয়, কারণ এনিমাল তো এইটারে ধরে যদি আমরা ঠিক করে না রাখতে পারি পড়ব, যদি গা গরু যদি অ্যাডভান্স প্রেগনেন্ট থাকে লাস্ট ট্রিমেস্টার আর ফার্স্ট ট্রিমেস্টারে বাদ দেওয়াটাই বেটার, ঠিক আছে না? কারণ যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, ধরেন আমরা গেলাম একটু টিজিং ফিল করব তারা বা একটু এক্সাইটেড ফিল করব, তখন হয় অনেক সময় দেখেন তারা লাফালাফি করে, তো এই সময় তো অসুবিধা হয়ে যেতে পারে, তো এই লেগে 2টা ট্রিমেস্টার আমরা বাদ দিয়ে দিলে বেটার আর কি। আর সবচেয়ে বেটার হইল কি গাভ হওয়ার আগে যদি আমরা চেষ্টা করি টিকাটা করা এলেই কৃমির ওষুধটা খাওয়া এলেই তাহলে খুবই বেটার। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হয় যেটা হইল আপনার যখন আমরা টিকাটা করাইতে ঠিক করুন ওইটার কমসে কম 8-10 দিন বা 15 দিন আগে আমার কৃমিনাশক ওষুধটা গবাদি পশুরে খাওয়াই নিতে লাগবো।
1: আচ্ছা
0: তাহলে কি হইব, তারার যে টিকার এফেক্টটা এটা বডির মধ্যে ফুললি এফেক্টেড হইব,
1: আচ্ছা
0: না হইলে ইমিউনাইজেশনটা খুব সুন্দরভাবে হইতো না, যার কারণে ধরেন পরে দিয়া অসুখ বিসুখ হইতে পারে। তো আমরা কি করতে পারি এটার মধ্যে কি এই রোগের থেকে বাঁচার লেগে সবচেয়ে প্রথম জিনিস কি করতে পারি, যখন আমরা শুনুম বা যে কোনো ভাইরাস ঘটিত যে কোনো রোগ আছে যখন শুনুম কি এমন রোগের কোনো প্রকোপ আমরা গ্রামের মধ্যে বা গ্রামের পাশে কোনো গ্রামের মধ্যে দেখা দিছে, প্রথম আমাদের কাজ থাকলো কি আমরা কি করুম, আমরা নিজের শরীরটারে পরিষ্কার করে তালে গবাদি পশুর ফার্মে ঢুকুম।
1: আচ্ছা
0: প্রথম কাজ, যেমন ধরেন আমরা হঠাৎ করে বাজার থেকে আইলাম, বাজার থেকে আওয়ার পরেই আমরা ঢুকে গেলাম ঘরের ভিতরে, এটা চলতো না, আমরা আয়া মুখ হাত ধুইতে লাগবো, হাত পা পরিষ্কার করতে লাগবো, কাপড় যেটা ফুইরে আমরা বাজারে গেছিলাম ওই কাপড় গুলো ছাইড়ে দিতে লাগবো। একটু পরিষ্কার রাখলে কি হইব, ওই রোগটা আমরা এখানে আবার চান্স খুবই কম থাকবো পরিষ্কার করে। সেকেন্ড জিনিস হইল ওইখানের ওই জায়গার মধ্যে যদি কোনো আমরা ধরেন ফুড থাকে বা খাওন থাকে, যেমন আমরা অনেক সময় ক্ষেত করে থাকি না যে এখানে তারার লেগে ঘাস টাস করে রাখি, তো এই জিনিসটি তারারে আমরা কখনো ওইখান থেকে আনে খাওয়াইতাম না, কারণ এটি এক ধরনের মানে এয়ারবর্ন ডিজিজ আমরা কইতে পারি, যদি এইটা এয়ারবর্ন হইয়া থাকে বা বর্ন হইয়া থাকে তাহলে কি হইব, একটা এরিয়ার মধ্যে ছড়াইব, কিন্তু যদি আমরা বায়ো এই যে আমরা বচাওটা যদি করতে পারি, যেমন বায়ো কন্ট্রোলটা যদি করতে পারি তাহলে আমরা হয়তো আমরা অ্যানিমাল গুলোকে ওই রোগ থেকে বাঁচায় রাখতে পারি।
1: আচ্ছা
0: সেকেন্ড জিনিস হইল আমি যেমন কইলাম কি প্রথমে আমরা কোনো কাপড় সাপড় লইয়া ঢুকতাম না, হাত পরিষ্কার। তারা

0: যে বাসস্থানটা আছে এইটাও আমরা পরিষ্কার রাখতে লাগবো, যার কারণে ওইটার মধ্যে দেখা যাইব কি বাহিরের কোনো ভেক্টর বা ওই যে কীট পতঙ্গ যা আছে এটি ভিতরে না ঢুকে, এরপরে এয়ারেশন এয়ারেশন খুব সুন্দরভাবে থাকুক, কোনো এফেক্টেড অ্যানিমাল যাতে আমরা গ্রাউন্ডের মধ্যে না ঢুকতে পারে এটাও একটু মনে রাখতে লাগবো। তারারে যে খাওয়ামন জলের সুবিধা দিমু আমরা একটু ঠিক দেখে সুন্দরভাবে তারারে পরিষ্কারভাবে দিমু যাতে তারা সুন্দরভাবে ইটি খাইতে পারে। এমনও হয় অনেক সময় আপনারা দেখবেন যে কোনো জায়গাতে গেলে ঘরের মধ্যে খুব দুর্গন্ধ থাকে, তো রোগ চলাকালীন সময়ে এইসব দুর্গন্ধগুলো পরিষ্কার করার দরকার।
1: ও অপরিষ্কার তনেও কিন্তু রোগের সৃষ্টি হয়।
0: হ্যাঁ,
1: আপনি যদি পরিষ্কার বা পায় পরিষ্কার থাকেন রোগগণ আপনার 50%
0: কম থাকবো।
1: তো খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবাবু, আরো আলোচনার বাকি রইল, আলোচনা শেষ করি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক আর কিষাণো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যা।
3: ছোটা কিষাণ বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা হ্যা। দেশ কে 80% সে জিয়াদা কিষাণ এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে इन्हीं छोटे किसानों को ध्यान में रखते हुए कृषि सुधार किए जा रहे हैं, निर्णय लिए जा रहे हैं।
2: प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी 2019 को मान

এতক্ষণ শুনলেন পর্যায়ক্রমে ঘর গৃহস্থী এবং কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজামু ইয়াফারি জঙ্গ তিনি হরনি ককবরক পান্দা তিনি ক্রাকসাল পান্দা চেন্দ্রমনো খনাবায়নে কগ্রবাইনি পান্দা কগ্রবাইনি পান্দাও পুইলানো খনালায়নে কগলপ ছামানি সাইখনারোনে লব দেব বর্মা
1: আনে তাবুক নি ককটং নি মুং লাংমা কাইসা থমুং সে নি লাংমা কাইসা থমুং হাই

0: কাইসা সামু বকানি পজালে হেলেঙ্কা হই ওয়ানসুক মালে তে বসে হিলিক শিও অ সামু নয়ী নাইতক মা মানৈ নানৈ মানৈ বকালে খাতং থক মানো নাইতুক দি হাইকে নব মানাই তা বুনি আনি কক টংনি মু কখা কতই সং বরক রক ও হায়ুঙ্গ টংনানি বাকই বেলাই নেসেব কখা কতই মনগৈ টংনানি নাই সাবই মানো হই তাসাদি উকলক বুসকাং নাই নাইদি বকাও কতই দা কখা আব মনগৈ নাইদি কখা কতই মনগৈ টংনি হাইকেসে লুকো বাই কাহাম হিনজাংনাই কখা বতংনাই কতই বতংনাই অ হায়ুঙ্গ কখা কতই বেবাং গদাল যাক অ কখা তে কতই আবনসং মনগৈ টংনানি নাংনাই তাবুংনি ককটংনি মু হামজা যাক হামজা যাক নন বৈন খাইরুকমানি বাকই হামজা যাক নন মুনি ওয়ানসুমা সাইমামনি বাকই হামজা যাক নন বৈন মায়া সামনি বাকই হামজা যাক নন বৈন খাইরুকমানি বাকই হামজা যাক নন বুনি কাহাম হামিয়াও গুদালি তমনি বাকই হামজা যাক নন বই বিয়াল বিরিমানো সুবামানি বাকই হামজা যাক নন বইবে ককসং সাইড দমনি বাকই হামজা যাক নন নিনি তমু কাহামনি বাকই হামজা যাক নন নিনি খাইরুকমা বাকই হামজা যাক নন বৈন হামজাকমা বাকই আনি পাইথাকনি আনি ককটাকনি মুংখা বসাকনি সাথে সাথে মসঙ্গই কেব থুয়ানি খামাব তনিয়া বেবাক ফাং ফাংকে নুকজাকনা থায়ন সাথে ননিদি নিনি মকল নিনি সাকনি সাথে নিনি মকল কাহাম অংখাই বেবাক বসাক গনাঙ্গই ন সুসাসা অংনাই তামোখে নিনি মকল নাসিকমা বেজওয়া উংখে ন নিনি বেবাক বসাক গনাঙ্গই মনাকমা অংনাই আমনি বাকৈ নিসাহুই টংদি নিনি মকল বসাকনি সাথে নিনি নাসিকমা কাহাম অংখাই নিনি লাগমা ব কাহাম নংনাই মকল নিনি বসাকনি জাতি আনি পাইথাংনি ককটাং অরণ পাইখ্যা যত্ন ন হামবাই
1: আশুক জরা খানাবাইকিয়া কগ্রুবানী পান্ডাও বাইথাংবাই সিজা কগ্লব সামানি সাইখনারেকা লব দেব বর্মা তাবো খানাবাই এনে বাইথাংবাই সিজা কথমা বসা সাইখনারওয়ানে সুনাচরণ দেব বর্মা
2: খুলমবাইখ্যা তিনি আং কথমা বসা সানাই তিনি আনি কথমা বসানি বুমুকাই আনি খানি হায়দ্রাবাদ আনি লংমাও পুইলা হাস্তে আকারে গুবনে হাস্তেও থাকমানি আবহা হায়দ্রাবাদ আ হায়দ্রাবাদও থাংপুরো যে আনি বখাও টংথকমানি মানখা আবনতই মৈতো আবন কাছা কথমা সানাই আসাল হায়দ্রাবাদও থাকা হই আগরতলা নিমি গুয়াহাটি বখাগ লামরেখা নাইসুপার বাস কাসাওই তাইনি সাল থাঙে সগৈখ্যা গুয়াহাটিও হায়দ্রাবাদও আং ওয়াইসাফান মাথাইয়াখো বখাও বেলাই খাতুং খাজা উংজাক গুয়াহাটিও হরসা মাথোকা তাইনি সাল ফুংনি দামজি তামপ্রো ট্রেন কাখা গুয়াহাটি ইয়াকারে থাঙ্গই কক্রাঝার কিসি সাহ বাথা গৈখ্যা আর নি বরক রকন নুগলাঙ্গ বরক যত্ন চন কসল মখাং কসরং বুকুং বারা নাইথক নাইথক বরী রক যত্ন হাবা খক সায় ওই ইরিগনাই কানজাক কক বরক সায়া সাথতক আব আসাম হাস্তেও নলাই বরক নুগই আনি খাপাং স্রাংখা নংখরে কক সানা মসংমানি ফিয়া ট্রেন চলিউই থাংখা আসাম হাস্তে লাইখাই ন ওয়েস্ট বেঙ্গল মালাইখ্যা আর নি বিশিংহ মালাইখ্যা নিউ জলপাইগুড়ি মালদা কোচবিহার শান্তিনিকেতন তাই বর্ধমান আকর লাইয়ই কলকাতা হাওড়াও থাঙ্গে সবৈখ্যা আর নংখরে

0: কুলুগিয়া খাংরাই বদল ফিয়া যতন বাকসা খাইয়ে হিমলাই যাক দীপর খেকলাই খা কিফিলাই ওখা চিরিলা টাউন কিফিলই তৈ কাইসা মানই নকফাই ওখা আবো ওখা চুন মাই চারণানি বাকে লোকরক বুফং তলাব কুথুমলাই যাক আর তৈ কাইসা মানই নুগই ওয়ানা মাখাই মান মামুই সংনানি তৈ বুফং তলাব এবার খেতব জেসা জাগাও ফানো তৈ তিখলাই মানো আশাই সেপ দঙ্গ মাই তৈ চাবাই খা টংটে টংটে হর খা আর কাইসা চার্চ ফিল্ড দঙ্গ আর বরক ভাংমানি তৈ সানা হামলিয়া সেরেপ সা পুংখা চিনি মশামুং রসাবমুং নাইনা হই চর মশালাই খা নাগারকনি হর্নবিল মণিপুর রকনি পুংচলম তৈ লাইহারাও বা খাসি রকনি মশামুং তৈ চং ত্রিপুরা রকনি খাই থুংনুক ফুনুক লাইখা বেলাই খাইন বলাই যাখা তাই বরম্ব মানখা পান্ডাপায়ী হরনি চামুং চাউই চং তাইনি সালখাই কিফিলাই ফাইলাইখা আকক রকন আনি বুখাও মৈতু মানি দঙ্গ থা সাকনি বাকে পগলা আবার তকে
1: আশুক জরা খাবাই কে কগ্রবানী পান্ডাও বাইথংবাই সিজাক কথম অবসা সাইখানার মানি সাইখানার কা ডক্টর সুনাচরণ দেববর্মা দাও খাবাই জাদুনি রেচাপং খরং রওনা দ্রৌপদী দেববর্মা

বিতিক মান খোলা খোলা বজাগ বেড়াই খেল।

Clutter, oh my God,

0: ਤਕਰਾਂਗਾ ਚਲੇ ਕਲਾਇਆ ਚ ਖੇਤ ਵੋਖ ਲਾਇਨ
1: আশোক জরা খনাবাকিয়া জাদুনির চাবং খরং রেখা দ্রৌপদী দেববর্মা আকাশবাণী আগরতলা অবন লগিনী পাখিয়া তিনি হরনি কবরক পান্দা যতনন হরকাহাম

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরই ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেব ভবনীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান তাদের পারমাণবিক কার্যকলাপের ওপর নজরদারিতে

0: পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 জন পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণের পাশাপাশি 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে প্রাক্তন বিচারপতি কেটি থমাসকে সমাজ সংস্কারমূলক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি ও নেপথ্য সঙ্গীত শিল্পী অলোক ইয়াগনিক রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সরকার পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার ঘোষণা করে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলা ও সামাজিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষদের এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সহকারী সচিব হিসেবে নিযুক্ত IAS 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি ডক্টর মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের অন্য বার্তায় শ্রী মোদী বলেন, ডক্টর মুখার্জি দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন, জাতীয় স্বার্থে তার সাহস, প্রত্যয় প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফোরেদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
1: আনে ওয়ালে দো সালো মে সহকারিতা মন্ত্রালয় সুনিশ্চিত করেগা কি দলহন কা এক দানা ভি NCCF ও নাফেড মে ব্যাপারিও কে মাধ্যম সে না আয়ে, সিধা কিসানো কে মাধ্যম সে আয়ে, জিসে মুনাফা পুরা কিসানো কে পাস। হমনে ইনফ্রাস্ট্রাকচার বনা দিয়া হ্যায়, আব এ ইনফ্রাস্ট্রাকচার কো নিচে তক পৌঁছানা হ্যায়, আর উসমে মে মানতা হুঁ কি নাফেড আর NCCF নে ভি দৃঢ়তা কে সাথ শুদ্ধ তরিকে সে কাম করনে কি শুরুয়াত করনি পড়েগি, তভি যাকর পরিণাম মিলেঙ্গে।
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে, 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 285,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
2: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I'm told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains, as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তামিলনাড়ু সরকার কাতারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ ঘোষণা করেছেন, ঘটনায় নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তিনি জানান, 3 জন নিহতের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে

0: প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সহ রাজ্যের সুরক্ষায় রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত 142.79 একর জমি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় তিনি বলেন, এর মধ্যে কোচবিহারে 22.95 একর এবং জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিং এ 8.815 একর জমি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। রাজ্যে বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে 1,800 জন অনুপ্রবেশকারী রয়েছে বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌপরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরান নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, ইরান ভবিষ্যতে সার্বিক পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে, যাতে পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সততা বজায় থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, পরবর্তীতে তেহরান যদি এতে সম্মত না হয় তবে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কৌশলগত সামুদ্রিক করিডোর অবরুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী দিনে নৌবাহিনীর নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত থাকলেও পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি বজায় থাকবে। হোয়াইট হাউসের এই ঘোষণার পরেই ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট বলেছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-র তত্ত্বাবধানে কোনো পারমাণবিক পরিকাঠামো, বিশেষত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিদর্শনে সম্মতি দেয়নি। প্রসঙ্গত, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সরাসরি মার্কিন ইরান দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারক অনুমোদন করার পর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সুনিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি কার্যনির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রথম নির্দেশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হিসাব নিকাশ সম্পন্ন করতে সক্ষম একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 বছরের মধ্যে কোয়ান্টাম ভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এর অন্যতম লক্ষ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেক বাতনমুখ এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদেননিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণ স্থল পরিদর্শন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত মঙ্গোলিয়া বন্ধুত্ব প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জের ম্যাচে আলজেরিয়া জর্ডনকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির ওপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। খবর শেষ হল, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: সাইদে মান ফ্যাক জাক বরকন সির দুঃখতই উয়া সিরিমানি বিশিংতই এইচ আই বি মান জাকানি কাতির ইমানো তে কাহাম করেন খে তঙ্গ ইমানো
1: কাহাম কে সাইমানানি বাগাই টোল ফ্রি নাম্বার 1097 করেন দিই।

আকাশবাণী আগরতলা, ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা, তিনি নেই ককতুমা বোবাগ রকংখা, রাষ্ট্রপক্ষ রঘুপতি মুর্মু, তিনি দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন উল্নয় সিভিল

0: Investiture spanda pot moshokat nois hai noichi dog yafarka. Montri bokrok Narendra Modi tini Delhi katalo nois hai noichi bri besni khorok shara charchitam IAS trainee officer rok pai koklam shalaika. Montri okra professor Dr. Manik Shaha National Dairy Development Board ni chuba chubai Tripura salchi salgra am chaini bisingo duts nam thani wo puila white revelations to one hnai kha kamung naraka. Tripura Cricket Association by Nikol Jak Brirokni T20 cricket thanglaima tini ni simi Agartala wo chang jakha. Tabuk pok tuma shukrubai. Rashtrabokrok Dropodi Murmu tini sanja Delhi katalo Rashtrapati Bhavano Ulnoi Civil Investitures manda Potmo Shokat noi chai noi jidog yafarka. Bebagai kaidok jiba shokat nibishingo kunoi Potmo Bibushan Kai Sini Potmo Bushan te Kai Bara Doksi Potmo Sri Shokat Tongo Oshokat Hakotoni Jotoni Kuchuk Boram Nibishingo Kaisha Rung Thung Shak Naima Shoy Shilam Baniyano Khobui Juda Juda Dikhilo Kahamku Klainerok Oborom Yafarzago Hastini Kokrubaite Rung Nijeri Naima Wo Sheleawi Shamung Tangma Bai Nui Sai Nui Chidok Bishini Hakotoni Kuchukuk Boram Potmo Sri Shokat Mankha Kokbrok Kokrubai Krung Tei Rung Cheri Naikrung Nore Chandra Dev Borma Dilli Katalo Rashtrapati Bhavano Sangrajak Panda Tini Hastini O Chakraniago Oborom Yafari Rekha Rashtrabokrok Dropodi Murmu Abonoti Kaisa Kokmung
1: Tini busha chakra kokrubai kareng tai rungcheri nai kareng mujang Noresh Chandra Dev Borma bini shimungni laibuma wo aikhorbai shapokjak pandani bisingtui karijak na chengjakha shebukni lenglamung manmaya gulo tongmung bo shimung chengmani bo kudukma shakangno shebukni lenglamung naharmaya gulo baithangni mujung manok hari sugui shebrena chongina haro omohaino bo shawi khnarikha
2: bahatu tyatu chengi shuru kori tokhon to obro khub bishi chokcha chilo na tokhon আমি সাধারণত বাংলাতেই লেখা শুরু করেছিলাম আমাদের কমরক সাহিত্য চর্চা সম্পর্কে এবং এখানে কালচার উপজাতি সংস্কৃতি ভাষা সম্পর্কে পূজা পার্বণ এগুলি সম্পর্কে সাহিত্যপত্র ম্যাগাজিন সাময়িক পত্রগুলিতে আমি কিছুটা লিখেছি বলা যেতে পারে ব্যক্তির পর থেকে কমরক লেখাটা তবু একটা স্বীকৃতি পেলাম এটা তো স্বাভাবিকভাবেই ভাগ্যবান মনে করি ক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবার কাছে আমি ধন্যবাদ জানাই
1: কক্রবাই স্লাইমুং নাম ফিরমুং বেবাগৈ কাই থামচি বা বিজাব সৈনাই পদ্মশ্রী নরেশ চন্দ্র দেব বর্মা বাই থাংনি অ সামুং কাহামনি বাগৈ খা কচম্মানি কক শাখা তাই আপুনি লগি লগি যতন খাক লাইবাই হামাই বয়া ফারখা কক তোমা খতল নিশিমি আংবাণী আকাশবাণী আগরতলা
0: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি শাখা শ্যামা প্রসাদ নি খাক রাগ চয়াবুই পৈতু খাইমাতে বসংনি হামক্রাইনি সামং তাংলাংমা তাবুকনি আজাই সংন খা থাংসারিব তিনি ভারতকে শ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকনয়া ফার্মা সালো খুলুমুং ইয়াফারে হদালামনি বিশিংতৈব অকগ্ন শাখা মন্ত্রীবক্রক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ওয়ানসক মুংন সুরঙ্গৈ কাইসা ফানগানাংতাই বিকশিত ভারত শ্রামতি সানানি ককনন খুশাখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা হাকতনি কথালাইমা ওতে থানচা উংলাইমানো মথাং নারকনাও ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ইয়াফার্মা আলাইডাকে মৈতু খাইজাক নাই আগরতলা প্রদেশ বিজেপি তাংনগর ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকনো ইয়াফার্মা সাল পালাইজাখা আরো মানজাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেব রায় এমপি রাজীব ভট্টাচার্য বেড়াইখ্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী নখবই কুবুনি সামুং তাংনাই রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কতালো নই সাই নৈচি ব্রী বেসনি খড়ক সারা চার্চিথাম আইএএস ট্রেনি অফিসার রক বাই ককলাম সালাইকা ব নাগরিক দেবভব ও ককনি বাবাইও ফান বক্সি নই নাইকল ফাংনি যতনি কুচুগ লুকুরগ্ন তনি বই সামং তাংনানি কবকমুং নারেখাতে বিকশিত ভারত নই সাই ব্রিটিশনি সমাই তাং থানি বসিকলা সামং তাংনাই রগ্ন তুইদুলনানি কবকমুং নারেখা মন্ত্রীবক্রক শাখা বসং সংসানা সামুঙ্গ লুকু হামক্রাই খাইনা ওয়ানসকমুং বাই সামং তাংনানি নাংথাই মন্ত্রীবক্রক খাকামানি কক শাখা বরকনি রংমুং সিমুং এল এম ভারতনি হামক্রাইনি লামন কুচুগ কাসারনা ও চুবাওয়ানো ববসং খামাও ব্রিরকনি মানজাক মুং নতুইব বলাইখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চুবা চুবাই ত্রিপুরা সালচি সালকা আমচাইনি বিশিঙ্গ দুধ নামথানি ও পুইলা কুফুর চবা হোয়াইট রেভলিউশনস তুবুবান হনই খাকামুং নারেখা আবনি নাহারমুং বাই তিনি আগরতলানি তাংনক কতর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মালমাতা হামক্রাই নাইখুং তাই গুমটি কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড নি বিশিঙ্গ বাবাই থামনি বখাক্তিন মংসই অংখা পান্ডব কুবনি রগ্নি বিশিঙ্গ মানজাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তাংশ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াতে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চেয়ারম্যান ডক্টর নিমেশ শাহ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তুমাখনাই তংবায়ো

आकाशवाणी कक्तुमा अपडेट मानने बगे लगइन खाइडी www.newsonair.com न्यूज अन एआईआर एप टे ट्विटर बाई फेसबुक प्लेटफर्म एआईआर न्यूज सेलार्स यूट्यूब आईडी न्यूज अन एआईआर ऑफिशियल आबनो कारीब आकाशवाणी अगरतला केन्द्र नि कक्तुमा अपडेट मानखे ट्विटर एबा एक्स हेंडेलो आकाशवाणी न्यूज अगरतला फेसबुक एआईआर न्यूज अगरतला ते यूट्यूब आकाशवाणी न्यूज अगरतला नायनानी नांगानो मंत्री बखरक नरेंद्र मोदी अ तालनी नईचिचार सालमारी ककतीसालनी फुंगदामचिसाओ आकाशवाणी मन की बात पांडाव हाकतर तई बुहा कतरनी लुकुरक बाई ककलम सालायानो अबंगान मन की बात नि फील सारा थामचिबा बेरेमनी पांडा मंत्री बखरक लुकुरकन बरकनी वान सकमा खाकामा कक मन की बात सहरनानी कबखा माई गव ओपेन फोरम एबार नमो एप्स लुकुरकनी वान सकमुंग रकन रहरै मानानो टोल फ्री नम्बर 1800117800 नम्बर कल खाई हिंदी एवं इंग्रेजी बै वन सुमुख रग्न रेकर्ड खाई मानबायान आबनो कारीब 1922 नम्बर मिस कल दिव जेलिंग मानान अबतीब एस एम एस खाई मानबायान फोन लाइन अ तालनी बुस्कां साल नई चिदक जरा फियोगजा तंगान हासदेव खरा अंगना तंग हालक रिहनी साखा हुकबार मंत्री रतनलाल नाथ तबुक निविसिंग हासदेव सासाई मिलीमिटर ने गबां वाती वावी रेकर्ड्स नाम कहानी साखाब तीन केंद्रनी हुकबार मंत्री शिवराज सिंह चौहान बै वीडियो कन्फारेंसिंग सेब बै ककलम सालाइमा मानजागे मकक्न साखा बसाखा भार्चुअल ककलम सालाइमा जुदा जुदा हास्तेनी हुकबार मंत्री तांग्राते कुचुगाचुक थानी अफिसार रक मानजाखा हुकबार मंत्री तेई बसाखा भारत हाकतरो जुदा जुदा चामुंग बैथांग चुगजाक फानो एल निनुनी कप्रप मुंबई हाकतनी जुदा जुदा दिखिल खरा अंगनानी तंगहालक तंगो आबनी बागै केन्द्रनी हुकबार मंत्री बेबा खास्तेनी हुकबार मंत्री रक्नती तिनी अहजाक मुंगनां ककलाम सालाइमा संजाखा बसाखा भारत तीनकबार तिबार नायखुंगनी सिकांगबारियानी चेरै नायमानुरगै त्रिपुरानो खबै सालचि सालका आमचायो ताकलाइनी वातैमल बस्कांगनी स्लाइब गोबां वातै वावैमानो आबोबाय हास्तेब खरा तंगहालक आजायनानी मुंसा तंगहालक रै তিনি হায়ুং অলিম্পিক সাল আবনরগৈ তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিসিমি হিমবত কাইসা সংজা জাখা বেলুন উড়িরুই মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও হিমলাইমানো চেঙ্গিরু আবনি শেখাং রবীন্দ্র শতবার্ষিকী ভবন নকলাব সংসা জাক পান্ডা কাইসা ও শাকলাইখা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন ভারতনি অলিম্পিক এসোসিয়েশন নি গসিমুং মানখা পান্ডা ও ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন নি চেয়ারম্যান রতন সাহা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানি ইয়াগো ভারতনি অলিম্পিক এসোসিয়েশন নি গসিমুং মানমা কাংবলাই ইয়াফারি রেখা পান্ডা মানজাখা থং মন্ত্রী টিঙ্কু রাই বলং মন্ত্রী অনিমেষ দেব বর্মা আগরতলা পুর নাইখাইনি মেয়র দীপক মজুমদার নখবৈতে কুবনি রক নৈ সাই নৈ চিদক ফুটবল হায়ুং কাপনি পাইথা কাইথাম থংলাইমাব গ্রুপ জে নি আর্জেন্টিনা তৈ গ্রুপ আই নি ফ্রান্স তৈ নরওয়ে মার মার কনৈ ম্যাচ কপ্লাই অঙ্গৈ রাউন্ড অফ 32 ও কাখা তৈ বাবৈসা বুখাগ গ্রুপ জে ও আলজেরিয়া জর্ডন নৈ সাগোলনি ফেরবাই মেচানখা ভারতনি জরানোর গৈ তিনি দামচি সতী থামচি পর্তুগাল বাই থঙ্গানো উজবেকিস্তান আবার ইয়াগুলো হর দামসা সতী থামচি ইংল্যান্ড থঙ্গানো গানা বাই তাই আইচুক দামব্রী সতী থামচি পানামা বাই ক্রোয়েশিয়া থঙ্গানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাগ ব্রিরকনি টি টুয়েন্টি ক্রিকেট থংলাইমা তিনি নিশিমি আগরতলাও চেংজাখা জেঙ্গি নিমানী সালক আইব্রী থংমুং অংখা নরসিংগরনি পিটিএ থংখলাও কনৈ থংলাইমাও ব্লাক মাউথ ক্লাব রান চার্চিবা বাই কর্নেল কোচিং সেন্টার নৌতেই তরুণ সংঘ কোচিং সেন্টার রান সারা থামচিবা বাই জিবি প্লে সেন্টার নৌ মেচেনখা আয়ঙ্গ এমবিবি স্টেডিয়ামও কনৈ থংলাইমুঙ্গ এগিয়ে চলো সংঘ রান সারা ব্রিজি চুকু বাই ইউনাইটেড বিএসটি নৌতে মুচা ক্লাব ইউনাইটেড কাই উইকেট কাইচার বাই অনুরাগী কোচিং সেন্টার নৌ মেচেনখা তাবুক নবার তিবারনি ককতুমা বুস্কাং দামনৈচি ব্রিয় হাস্তিনি জ তহাঙ্কর ফেরাঙ্কগৈ কবাংখে ওয়াতৈ ওয়াউইমা নহনৈ হজাক মংরেখা নবার তিবার নাইখং খনাশালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাব নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তে খামাব নৈচি দক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তংমানি ককতুমা পাইরিনানি সেখাং ককতুমা বুবাগ্রক তেইবাইশা সাফিরো রাষ্ট্রপক্রক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন ওল নৈ সিভিল ইনভেস্টিচার পান্ডা পদ্মসকাত নৈ সাই নৈ চিত ইয়াফারকা মন্ত্রীপক্রক নরেন্দ্র মৌদী তিনি দিল্লি কেতাল নৈ সাই নৈ চিব্রুই ব্যাচনি খড়কসারা চার্চিথাম আইএএস ট্রেনি অফিসার রকবাই ককলাম সালাইখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নিচুবা চুবাই ত্রিপুরা সালচি শালগ্রা আমচাইনি বিশিঙ্গ দুধ নাম থানিব পুইলা উপায় রেগুলেশন তুবুয়ান হনৈ খাকামুং নারখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রি রকনি টি টুয়েন্টি ক্রিকেট থংলাইমা তিনি নিশিমি আগরতলাও চেংজাখা।

0: কক ব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতুই অরণ পাইখা উলনি ককতমা আবাই এঙ্গানো খনাপং দামসনি তামৈ সতী ব্রৈচিব
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন।
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরের পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারদের মূল বেতনের উপর 20% হারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে বর্তমানে প্রায় 350 জন ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসার রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দুগ্ধ উৎপাদনে প্রথম শ্বেত বিপ্লব আনবে বলে আশা ব্যক্ত করেন। এই লক্ষ্যে আজ আগরতলার সচিবালয়ে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর মিনেশ শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান চিরকাল বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যেই রাজ্যে 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে অংশ নেবার পর তিনি একথা জানান। তিনি বলেন, ভার্চুয়ালভাবে আজকের এই বৈঠকে বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষ বিভিন্ন খাদ্যশস্যে স্বনির্ভর হলেও এল নিনো প্রভাবের কারণে দেশের বিভিন্ন অংশে খরার সম্ভাবনা থাকতে পারে। সে কারণে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সব রাজ্যের কৃষিমন্ত্রীদের নিয়ে আজ এই সতর্কতামূলক বৈঠক করেছেন। তিনি জানান, ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে চলতি বর্ষা মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে, তাই রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। অম্বুবাচী উপলক্ষে মন্দিরে মন্দিরে 4 দিনব্যাপী বিশেষ ধর্মীয় পূজা ও আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। আগরতলার লক্ষ্মীনারায়ণবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি, ইন্দ্রনগর কালীবাড়ি, সেন্ট্রাল রোড শিববাড়িতেও আজ প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে পশ্চিম জেলাভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026-এর সূচনা করেন। তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আগরতলার আশ্রমপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টার আয়োজিত এই কর্মসূচিতে মেয়র শ্রী মজুমদার বলেন, প্রতিটি শিশুকে ডায়রিয়াজনিত রোগের হাত থেকে রক্ষা করতেই মূলত রাজ্যব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, সিভিল ইনভেস্টিচার সেরেমনি 2। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পদ্ম পুরস্কার প্রদান করেন। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে 5টি পদ্ম বিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী। পুরস্কার প্রাপকদের মধ্যে 19 জন নারী রয়েছেন এবং 16 জনকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তরা শিল্প ও সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, সমাজসেবা, জনজীবন, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান লাভ করেছেন। আজ দ্বিতীয় পর্বের পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়।

0: এর মধ্যে দুজন পদ্মবিভূষণ, সাতজন পদ্মভূষণ এবং ৫৬ জন পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের সাহিত্য শিক্ষাক্ষেত্রে নিরলস অবদানের জন্য ২০২৬ দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানের অন্যতম পদ্মশ্রী পেলেন প্রবীণ ককবরক সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেব বর্মা। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে আজ রাজ্যের এই প্রবীণ কৃতিকে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি প্রতিবেদন।
1: রাজ্যের ভূমিপুত্র প্রবীণ কৃতি সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেব বর্মা তাঁর সৃজনের জগৎকে ছাপার অক্ষরে প্রকাশের আনুষ্ঠানিক পর্বের সূচনা চাকরি থেকে অবসর গ্রহণের পর। যদিও লেখালেখির শুরু সেই গত শতাব্দীর ষাটের দশকে, নিজের ভেতরে সৃষ্টির খিদেটাকে পূর্ণমাত্রায় নিষ্ঠার সঙ্গে সুযোগ দিতে বেছে নিয়েছেন অবসর গ্রহণ পরবর্তী জীবনটাকে, এমনটাই বললেন তিনি।
2: ৭২-৭৩ সালে শুরু করি, তখন তো খুব বেশি চর্চা ছিল না, তখন আমি সাধারণত বাংলাতে লেখা শুরু করেছিলাম। আমাদের কবরক সাহিত্য চর্চা সম্পর্কে এবং এখানে কালচার, উপজাতি সংস্কৃতি, ভাষা সম্পর্কে, পূজা পার্বণ এগুলি সম্পর্কে সাহিত্যপত্র, ম্যাগাজিন, সাময়িক পত্রগুলিতে আমি কিছুটা লিখিতে বলা যেতে পারে। ব্যক্তির পর থেকে কবরক লেখাটা শোনা, তবু একটা স্বীকৃতি পেলাম, এটা তো স্বাভাবিকভাবেই ভাগ্যবান মনে করি। ক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবার কাছে আমি ধন্যবাদ জানাই।
1: প্রবন্ধ, অনুবাদ, সাহিত্য সম্পাদনা মিলিয়ে ৩৫টা বইয়ের লেখক পদ্মশ্রী নরেশ চন্দ্র দেব বর্মা নিজের অনন্য স্বীকৃতির জন্য সন্তুষ্টির পাশাপাশি বিনম্র ধন্যবাদও জানালেন সবাইকে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ জুন রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৫তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের ২৬ তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আজ আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এই উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পদযাত্রার সূচনা করেন। এর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন লাভ করেছে। অনুষ্ঠানে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হাতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পত্রটি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলার পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তিনটি ম্যাচে গ্রুপ জে থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে পরপর দুটি ম্যাচ জিতে রাউন্ড অফ ৩২ নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ জে তে আলজেরিয়া জর্ডনকে ২-১ গোলে হারিয়ে নক আউটের আশা বাঁচিয়ে রেখেছে। ভারতীয় সময় আজ রাত ১০:৩০ পর্তুগাল মুখোমুখি হবে উজবেকিস্তানের। এরপর রাত ১:০০টায় ইংল্যান্ড খেলবে ঘানার বিরুদ্ধে, আর আগামীকাল ভোর ৪:৩০ পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটের আসর আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ৪টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে ২টি খেলায় ব্লাডমাউথ ক্লাব ৮৫ রানে কর্নেল কোচিং সেন্টারকে ও তরুণ সংঘ কোচিং সেন্টার ১৫০ রানে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে MBB স্টেডিয়ামে ২টি খেলায় এগিয়ে চলো সংঘ ১৪৯ রানে ইউনাইটেড BSTকে এবং মৌচা ক্লাব ৮ উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও GBP হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেছেন রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরে পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫।
3: কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন বিজ্ঞাপনের বিরতি।
4: কৃষি ওর পশুপালন ভারতীয় অর্থব্যবস্থা কা আধার ওর আত্মা হামারে অন্নদাতা জহাঁ এক ওর অপনে কঠোর

0: कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: সেদিন ঘোষবাবু লং ড্রাইভে বেরিয়েছিলেন, তখনই তার কানের কাছে গুনগুন শুরু করলো একটি মাছি। ঘোষবাবু তাকে মারলেন না, কিন্তু ভাগ্য তাকে জোরে একটা ধাক্কা মারল। গাড়ির বনেটে একটা বড় ডেন্ট পড়েছিল, কিন্তু ঘোষবাবুর চেহারায় রাগের লেশ মাত্র ছিল না। বরং উনি হেসে বললেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার গাড়ির মেরামতের খরচা ইন্স্যুরেন্স।

0: নির্ভর করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া।

0: নমস্কার, কি ভার থেকে বলছি। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ স্যার নমস্কার, আমি 11 তলা থেকে সুমন মোড় বলছি।
0: আচ্ছা বলুন, আজকে গীত বাহারি কে শোনাবো আপনাকে?
1: স্যার আমি একটি হিন্দি গান শুনতে পারি,
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
1: ছবির নাম হলো বর্ডার ছবি থেকে, আর গানটা হলো তো চলো তো চলো।
0: আচ্ছা
1: কিছু কিছু বন্ধু আছে আমার সাথে, বিশ্বজিৎ প্রেমজিৎ চক্রবর্তী, অনিল কুমার ভট্টাচার্য, বল্টি আশুতোষ, আর অন্যান্য সমস্ত শ্রোতারা যারা কলেসেও শুনছেন।
0: আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রত্যেকের জন্য পাঠাবো আপনার পছন্দ করা গান।

0: হ্যালো,
1: নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: নমস্কার, আমি প্রেমজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিডনি জেলা থেকে।
0: আচ্ছা, হ্যাঁ বলুন।
1: আর আমাকে গান শুনিয়ে দেবেন আজকে,
0: হ্যাঁ
1: আমি
0: হ্যাঁ,
1: শুনতে চাই
0: আচ্ছা
1: আনন্দ আশ্রম ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে তিনটি মন্ত্র নিয়ে যা জীবন সপ্তম শিবম সুন্দরম, এই গানটি শুনিয়ে দেবেন।
0: আচ্ছা,
1: যাই হোক, গানটা অন্য প্রথমে পেয়ে গেছি আমি, সম্ভবত মনে হচ্ছে তিনবার ডায়াল করেছি, ঢুকে গেছে।

0: হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার নেবেন?
1: হ্যাঁ নমস্কার, বলুন।
0: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিডনি জেলা থেকে।
1: আচ্ছা, হ্যাঁ বলুন।
0: আর আমাকে গান শুনিয়ে দেবেন আজকে,
1: হ্যাঁ
0: আমি
1: হ্যাঁ,
0: শুনতে চাই
1: আচ্ছা
0: আনন্দ আশ্রম ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে তিনটি মন্ত্র নিয়ে যা জীবন সপ্তম শিবন সুন্দরম, এই গানটি শুনিয়ে দেবেন।
1: আচ্ছা,
0: যাই হোক, গানটা আমার প্রথমে পেয়ে গেছি আমি, কুসম্ভবত মনে হচ্ছে তিনবার ডায়াল করেছি, ঢুকে গেছে, আমি তো বসছি এখন, আর মানে রিসিভ না হতে পারে, ভাগ্য ভালো তাই লেগেছে। আর এই গানটি এই অনুষ্ঠান যারা শুনবেন সবাইকে নিয়ে শুনবো। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার আপনাকে,
1: ঠিক
0: ধন্যবাদ।
1: আছে, নমস্কার, ধন্যবাদ আপনাকেও ফোন করার জন্য।

0: নমস্কার স্যার,
1: হ্যাঁ নমস্কার।
0: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বাদ্রিপাড়। তো বেশ কয়েকদিন পর আজকে গীত বাহারে ফোন করলাম, আর অনুষ্ঠান তো শুনি, খুব ভালো লাগে আপনাদের, আর আকাশবাণী কৈলাসের অনুষ্ঠান, সবগুলো অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে, খুব ভালো লাগছে। আর আজকে গীতবার ফোনটা ঢুকলো, অনেক ভালো লাগলো এই আমার। তো আর আপনি কেমন আছেন?
1: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
0: আর
1: কি গান শুনবেন বলুন।
0: গান শুনবো আজকে ভাবছি, কুমার শানুর কণ্ঠে, কুমার শানু অলকা এমনি গানটা গেয়েছেন, ছবির নাম হলো কালকে আওয়াজ, আর গানের লাইনটা হলো, আজ রাতে চাঁদনি হে বাস তুম মেরে সাথ হো, গানটি
1: আজ রাত

0: নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, গীত ভার থেকে কথা বলছি, ব্রজেন্দ্রনগর থেকে।
1: হ্যাঁ শুনছি দাদাভাই, আমি বিশ্বকা দাস বলছি,
0: আচ্ছা বলো।
1: ওই চন্দ্রনগর থেকে।
0: হ্যাঁ চিনতে পেরেছি, বলো তুমি কি শোনাবো আজকে তোমাকে, বলো। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলো তুমি।
1: আমি শুনতে পাচ্ছি না আপনার কথা।
0: তুমি শুনতে পাচ্ছ না, এটা তোমার মোবাইলে সমস্যা হবে। কি গান শুনবে সেটা বলো, বাকি সবাই তো শুনতে পেয়েছে, তুমি শুনতে পাচ্ছ না, তাহলে তো তোমার মোবাইলের সমস্যা হবে, এখানকার সমস্যা নয় এটা।
1: ও আধুনিক গান শুনিয়ে দিও যে কোনো একটি।
0: যে কোনো একটি আধুনিক গান?
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, শোনাবো। অনেকদিন পর তোমার সঙ্গে কথা হলো আমার।

0: হ্যালো,
1: নমস্কার দাদা,
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ,
1: আপনি ভালো আছেন দাদা?
0: ভালো আছি, আপনিও আশা করি ভালোই আছেন।
1: একদম
0: আচ্ছা,
1: ভালো আছি। সেই জন্য ফোন নিয়ে বসলাম
0: হ্যাঁ,
1: সুযোগ করার জন্য।
0: আচ্ছা,
1: তো আজকে একটা হিন্দি গান শুনতে চাই, বিখ্যাত একখানা ছবি রাজেশ খান্নাজির, ছবির নাম হচ্ছে ফির বহি রাত, 1980-তে রিলিজ হয়েছিল। আর গানটা হচ্ছে সাঙ্গ তেরে নিকলে তো, আর গানটি

0: বিয়ের সাথে আর এই গানখানি আপনাকে নিয়ে শুনবো বা খুটিয়াল লালন ভরাট দাদা জওহরলাল বর্মন মহাশয় বরুণ সূত্রধর আমার সহধর্মী সঙ্গীতা বেদনাথ আমি যারা শুনছে সবাইকে নিয়ে শুনবো আপনিও শুনতে পারেন
1: ঠিক আছে প্রত্যেকের জন্য পাঠিয়ে দেবো আপনার পছন্দের
0: ভালো থাকবে
1: হ্যাঁ নমস্কার আপনিও ভালো থাকবেন।

0: দাদাভাই।
1: নমস্কার, বলুন।
0: আমি কুমারঘাট থেকে বলছি দাস।
1: হ্যাঁ
0: হ্যাঁ দাদাভাই, আমি একদিন দিচ্ছি তুমি গান শুনবো, ছবির নাম ডন,
1: আচ্ছা,
0: জিনিসকা মুছে কিশোর দা লতাজির কণ্ঠে।
1: জিসকা মুঝে।
0: ও
1: আচ্ছা ঠিক আছে, শোনাবো আপনাকে,
0: হ্যাঁ নমস্কার দাদাভাই।
1: হ্যাঁ নমস্কার।

0: করেছেন সেটা বলুন।
1: কুমার শানুর কণ্ঠের একটা গীত শোনা যাবে।
0: কুমার শানুর কণ্ঠে যে কোনো গান নাকি?
1: যে কোনো গান, ভালো গান বাংলা গান হলে
0: হবে, বাংলা গান হলে হবে না?
1: হয় হয়,
0: ঠিক আছে ঠিক আছে, আপনাকে শোনানো হবে।
1: গানটা শোনাবো, মই সাথী নাম।
0: হুম বলুন।

0: হ্যালো
1: হ্যালো, বলুন।
0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: আমি শোনিতপুর আসাম থেকে অমল বসুমতারী।
1: আচ্ছা, হ্যাঁ বলুন।
0: কেমন আছেন স্যার?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ভালো ভালো।
1: আচ্ছা, কি শোনাবো আজকে গীত বাহারে, আপনাকে বলুন।
0: হ্যালো,
1: আজকে অনুষ্ঠানে কি গান শুনতে চেয়ে

0: অগ্রগতি, শিক্ষামূলক অনুষ্ঠান, পড়াশোনা। আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর বিজ্ঞান, পড়াবেন শিক্ষক শ্রী রূপক দেবনাথ।
1: হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো আশা রাখি। লাস্ট ক্লাসে আমরা তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম, তড়িতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমরা তড়িৎচালক বল, বিভব প্রভৃতিগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এখন শুরু করব যে ওহমের সূত্র এবং রোধ। দেখো খুব ইম্পর্টেন্ট এখন যে ইয়েটা, ওহমের সূত্র বলতে কী বোঝায়, পরীক্ষাতে আসবেই, প্লাস যখন ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়বে তখন কিন্তু খুব দরকারি। এইবার দেখো ওহমের সূত্র, মনে রাখবে সবাই যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো বোঝা গেল না, যে কোনো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক। অর্থাৎ বিভব প্রভেদ যদি, বিভব যদি দুই প্রান্তের এক প্রান্তের বি এ হয়, অপর প্রান্তের যদি বি বি হয়, আর বি এর তড়িৎ বিভব বেশি,

বিএ বেশি, বিএ গ্রেটার দেন বিবি হয়, তাহলে ওই বর্তনীর মধ্য দিয়ে যে যদি তড়িৎ প্রবাহিত হয় আই, তাহলে বিএ মাইনাস বিবি প্রপোর্শনাল টু আই, ওইটাই হচ্ছে ওহমের সূত্র। বিএ মাইনাস বিবি প্রপোর্শনাল টু আই, বা আমরা ভিএ মাইনাস বিবি রে লিখতে পারি, শুধুমাত্র এই ডিফারেন্সটাকে যদি আমরা ভি ধরি তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এইবার এখানে একটি ধ্রুবক আমাকে ব্যবহার করতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে বি ইকুয়াল টু আই আর, বি ইকুয়াল টু আই আর, যেখানে আর একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধ। মনে রাখবে এই রোধটা আবার খুব ইম্পর্টেন্ট, যে রোধ কী বা ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা দেওয়া যায়। তাহলে দেখো আমরা এখানে ওহমের সূত্রটা হচ্ছে তাহলে বি ইকুয়াল টু আই আর, যেখানে বি বিয় প্রভেদ, আই তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে পরিবাহীর রোধ। এইবার লেখচিত্রের সাহায্যে কীভাবে আমরা ওহমের সূত্র প্রকাশ করব। আমরা যদি গ্রাফ আঁকি, একদিকে আই একদিকে ভি নিয়ে যদি গ্রাফ আঁকি, তাহলে দেখো একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়, মূলবিন্দুগামী সরলরেখা মানে মূলবিন্দু থেকে সোজা একটা সরলরেখা হবে, যেটাকে আমরা বিআই বা ওহমের সূত্রের লেখচিত্র বলি। এইবার ওহমের সূত্র, এখানে কিছু কিছু পদার্থ আছে যেগুলি ওহমের সূত্র মেনে চলে, সেইগুলিকে বলবো আমরা ওহমীয় পরিবাহী, আর যেগুলি ওহমের সূত্র মেনে চলে না সেগুলিকে বলবো ও অহমীয় পরিবাহী। যেমন আমাদের যে ধাতুগুলি যেগুলি আছে লোহা তামা, এগুলি হচ্ছে অহমীয় পরিবাহী, এগুলি ওহমের সূত্র মেনে চলে। আর কিছু কিছু পদার্থ বলেছিলাম যেমন অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন জার্মিনিয়াম, এগুলি ওহমের সূত্র মেনে চলে না, ওইগুলিকে অহমীয় পরিবাহী বলা হয়। এবার ওহমের সূত্র থেকে কীভাবে আমরা রোধের সংজ্ঞা দেবো, দেখো ওহমের সূত্র থেকে আমরা, ওহমের সূত্র আমরা জানি বি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু কী হবে, আর ইকুয়াল টু বি বাই আই, অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর, এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের। আর এমনিতে রোধ, দেখো এমনিতে রোধের সংজ্ঞা একটু অন্যরকম, যে কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহী যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায়, ওই পরিবাহীতে যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায় সেই ধর্মকে বলা হয় পরিবাহী রোধ। রোধের একক হচ্ছে সিজিএসএ স্ট্যাট ওহম বা ইএসইউ, আর এসআইতে হচ্ছে ওহম। মনে রাখবে রোধের এসআই একক ওহম, পরীক্ষাতে আসবে এটা একটা প্রশ্ন। এইবার পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, ওই প্রশ্নটা আবার ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এক নম্বর হচ্ছে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যদি প্রস্থচ্ছেদ এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। দুই নম্বর হচ্ছে পরিবাহীর যদি দৈর্ঘ্য এবং উষ্ণতা বা প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য যদি এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, এর সাথে ব্যস্তানুপাতিক, আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, ওইটাকে ব্যস্তানুপাতিক ধরা হয়। তাহলে দেখো দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থের ব্যস্তানুপাতিক, এছাড়া পরিবাহী রোধ উপাদানের উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তাহলে এই দুইটাকে মিলে আমরা আর প্রপোর্শনাল টু লিখতে পারি এল বাই এ, আর প্রপোর্শনাল টু এল বাই এ, যেখানে একটি ধ্রুবক নেব সেই ধ্রুবকটাকে বলা হয় র। দেখে নেবে র কীভাবে লেখা হয়, র অনেকটা পি এর মতো, একটু লেসটা বাম দিকে বাড়বে, ওইটাকে বলা হয় র, আর ও র উকার র, যেটা একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এছাড়া রোধ উষ্ণতার উপর নির্ভর করে, ওইটাও পরীক্ষাতে আসে, মনে রাখবে রোধ উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে, অর্থাৎ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, উষ্ণতা কমলে রোধ কমে। তবে কতগুলি পদার্থ আছে, কার্বন,
অথবা সিলিকন

আর্মেনিয়া, মর্দপুর এই পদার্থ, ওইগুলি কিন্তু উষ্ণতা বাড়লে রোদ কমে। এছাড়া আবার আলোর উপরেও ডিপেন্ড করে, যেমন সেলেনিয়ামের উপর যদি আলো পড়ে সেলেনিয়ামের রোদ কমে যায়, ঠিক আছে। তাছাড়া দেখো রোদের আবার শ্রেণীবিভাগ আছে, রোদের শ্রেণী সমবায়, রোদের সমান্তরাল সমবায়। কতগুলি রোদকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীতে বলতে কী হয় জানো নি, রোদগুলি দেখবে তোমরা প্র্যাকটিক্যালি দেখার ব্যবস্থা আছে ক্লাসের মধ্যে, দেখবে একটার যদি এক প্রান্তের সঙ্গে অপরটির, মানে প্রথমটির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্তের সঙ্গে, আবার দ্বিতীয়টির প্রথম প্রান্ত তৃতীয়টির, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত, এভাবে যুক্ত করা হয়, তাহলে যে সমবায় পাওয়া যায়, মানে প্রথমটির প্রথম দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, প্রথমটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত থেকে তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যোগ করে যে সমবায় পাওয়া যায় তাকে বলা হয় পরিবাহীর শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় হচ্ছে, মানে অর্থাৎ আমরা লিখতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট ডট। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো কতগুলি রোধের এক প্রান্ত এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলি যদি অপর বিন্দুতে যুক্ত করা হয় তাহলে যে সমবায় পাওয়া যাবে ওইটাকে বলা হবে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সটে আমরা চলে যাচ্ছি রোধাঙ্ক কী, স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি, ইংলিশ টার্মগুলিও মনে রাখবে। তাহলে রোধাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে রোধ, বা পরিবাহীর মধ্যে যে রোধ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ, ওই রোধকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। রোধাঙ্কের একক কী, ওহম সিজিএসে হচ্ছে ওহম সেন্টিমিটার, সিজিএস দরকার নেই, জাস্ট হচ্ছে ওহম সেন্টিমিটার অথবা ওহম মিটার। রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেন্টিমিটার বা ওহম মিটার। এখন পরীক্ষাতে আসে তামার রোধাঙ্ক 1.76 ইন্টু 10^-6 ওহম সেন্টিমিটার বলতে কী বোঝায়, অথবা আসতে পারে 1.76 ইন্টু 10^-8 ওহম মিটার বলতে কী বোঝাও। তুমি কীভাবে লিখবে যে তামার রোধাঙ্ক যত দেওয়া থাকবে অত ওহম সেন্টিমিটার বা ওহম মিটার বলতে বোঝায় যে এক সেন্টিমিটার দৈর্ঘ্য এক বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ 1.76 ইন্টু 10^-6 ওহম, অথবা যদি মিটারে থাকে তাহলে ওয়ান মিটার দৈর্ঘ্য ওয়ান বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ অত ওহম, এইভাবে লিখে নেবে। তাহলে রোধাঙ্ক হলো, এবার যে জিনিসটা আমরা সেটা হচ্ছে অ্যামমিটার এবং ভোল্টমিটার কি, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যামমিটার ভোল্টমিটার, দেখো অ্যামমিটার হচ্ছে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যামমিটার, আর তড়িৎচালক বল পরিমাপ করার ভোল্টেজ পরিমাপ করার, বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে অ্যামমিটার, আর বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে ভোল্টমিটার। অ্যামমিটার বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, আর ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। মনে রাখবে অ্যামমিটার এবং ভোল্টমিটারের পার্থক্যটা পরীক্ষাতে আসে, অ্যামমিটার ভোল্টমিটারের পার্থক্য। এবার যে জিনিসটা আমরা, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল খুব ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিজ্ঞানী জুল সর্বপ্রথম লক্ষ্য করেন বলে তার নাম অনুসারে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে সূত্রগুলি, সূত্রগুলিকে জুলের সূত্র হিসাবে প্রকাশ। তাহলে দেখো জুলের সূত্রগুলিকে একসাথে, কিন্তু আমরা তিনটা সূত্র আছে, তিনটা সূত্রকে আমরা একসাথে জুলের সূত্র বলবো। প্রথম সূত্র হচ্ছে যদি সময় এবং প্রবাহীর রোধ অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কোনো পরিবাহীর যদি রোধ এবং প্রবাহের সময় পরিবর্তিত থাকে তাহলে প্রবাহিত উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক, এক নম্বর সূত্র।

এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। দুই নম্বর হচ্ছে, যদি প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহের রোধের সমানুপাতিক, এইচ প্রপোর্শনাল টু আর। তিন নম্বর হচ্ছে, যদি প্রবাহের রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি। তিনটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। প্রপোর্শনাল টুটাতে আমরা একটা ধ্রুবক ব্যবহার করব, সেই ধ্রুবকটাকে আমরা যদি কে বলি তাহলে এইচ ইকুয়াল টু কে আই স্কোয়ার আর টি। কে ইকুয়াল টু আবার লেখা হয় ওয়ান বাই জে, যেখানে জে হচ্ছে জুল তুল্যাঙ্ক। এক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এই কে এর মান 0.24 লেখা হয় ধ্রুবকটাকে, আর এসআই পদ্ধতিতে কে ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এসআই পদ্ধতিতে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর সিজিএস পদ্ধতিতে এইচ ইকুয়াল টু 0.24

0: কে আই স্কোয়ার আর টি। কে ইকুয়াল টু আবার লেখা হয় ওয়ান বাই জে, যেখানে জে হচ্ছে জুল তুল্যাঙ্ক। এক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এই কে এর মান 0.24 লেখা হয় ধ্রুবকটাকে, আর এসআই পদ্ধতিতে কে ইকুয়াল টু 1, অর্থাৎ এসআই পদ্ধতিতে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর সিজিএস পদ্ধতিতে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে জুলের সূত্রে বোঝা গেল। এবার জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ, জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ আমরা বাস্তব ক্ষেত্রে জুলের সূত্রে আমরা প্রয়োগ করি। প্রথম হচ্ছে আমরা যে ইলেকট্রিক হিটার ইউজ করি, ইলেকট্রিক হিটারটা হচ্ছে এই জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। আমরা যে বৈদ্যুতিক ইস্ত্রি ইউজ করি, বাড়িতে যে ইস্তারি যেই দেই ইস্তারি, এই ইস্তারিতে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল ইউজ করি, বা বৈদ্যুতিক ভাল্ব যেগুলি আছে এগুলিও এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ। এখন এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রশ্নটা হচ্ছে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা। আমরা বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহার করি তার নাইক্রোম তার ব্যবহার করা, অর্থাৎ ক্রোমিয়াম, নিকেল এবং আয়রন, এই তিনটার সংকর ধাতু। এই সংকর ধাতুর রুদাঙ্ক গলনাঙ্ক খুব বেশি, ফলে তড়িৎ প্রবাহিত বেশি হলেও ওই তার পুড়বে না, গলবে না, এবং রুদাঙ্ক বেশি হওয়াতে বেশি পরিমাণে তাপ সে সংগ্রহ করতে পারবে, অর্থাৎ সে সহজে নষ্ট হয়ে যাবে না, বেশি পরিমাণ তাপকে স্টোর করতে পারবে। তাই আমরা এই ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করি। সেম প্রশ্ন আছে, আমরা যখন ইয়োপ ব্যবহার করব, ইলেকট্রিক বাল্ব ব্যবহার করি, ইলেকট্রিক বাল্বে কিন্তু টাংস্টেনের তার লাগানো থাকে, টাংস্টেন, টাংস্টেনও আছে, টাংস্টেনও আবার তার রুদাঙ্ক গলনাঙ্ক খুব বেশি, এর ফলে সে সহজে গলবে না এবং সে বেশি পরিমাণে তাপ।
1: এতক্ষণ শুনলেন পড়াশোনা, অনিবার্য কারণবশত আজকের গীত বাহার অনুষ্ঠানে শুনবেন আবার রাত 9:30 আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের রাত 9:00 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
2: The headlines. Prime Minister Narendra Modi says BRICS has vital role in deepening security cooperation and addressing challenges like terrorism and cyber security. President Draupadi Murmu presents Padma Awards at second civil investiture ceremony. Journalist P. Narayanan, tennis legend Vijay Amrit Raj, actors Mammootty and R. Madhavan and singer Alka Yagnik among renowned recipients. Government says it is making advanced preparations to help farmers deal with the possible impact of weak monsoon caused by El Nino. IMD issues orange alert for thunder squall in Delhi, Haryana, Chandigarh and West Uttar Pradesh till tomorrow. Indian men's hockey team beat arch rivals Pakistan 4-3 in opening match of FIH Pro League in London. And in FIFA World Cup, Portugal to take on Uzbekistan in Houston, US. And now the news in detail. Prime Minister Narendra Modi today said that in a changing global landscape, BRICS has a vital role in deepening security cooperation and addressing shared challenges from terrorism and cybersecurity to emerging technologies. Prime Minister Modi met national security advisors and senior security officials of BRICS countries, that is Brazil, Russia, India, China and South Africa, in New Delhi this evening. In a social media post, he also highlighted that India's BRICS chairmanship will seek to advance practical cooperation, support the priorities of the Global South, and contribute to a safer, more secure, and inclusive world. Prime Minister Narendra Modi has stressed on Nagrik Devo Bhava and urged officers to keep citizens at the center of governance. Interacting with 183 officer trainees of IAS 2024 batch who have been attached as assistant secretaries in various ministries and departments in New Delhi today, Mr. Modi called upon young civil servants to lead India's journey towards Viksit Bharat at 2047. The Prime Minister urged the young civil servants to dedicate themselves to nation building with a strong sense of purpose, innovation and citizen-centric governance. The Prime Minister also highlighted the growing role of women in nation building, noting that more than 40% of the current

আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভয়েসমেল প্রোগ্রাম গীতবাহার।

0: নমস্কার, কিত ভাট থেকে বলছি। হ্যাঁ বলুন।
1: স্যার নমস্কার, আমি আগরতলা থেকে সুমন মোহন বলছি।
0: আচ্ছা বলুন, আজকে গীত বাহারি কি শোনাবো আপনাকে?
1: স্যার আমি একটি হিন্দি গান শুনতে পারি,
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
1: ছবির নাম হলো বর্ডার ছবি থেকে, আর গানটা হলো তো চলো তো চলো।
0: আচ্ছা
1: আর কিছু কিছু বন্ধু আছে আমার সাথে, বিশ্বজিৎ, প্রেমজিৎ চক্রবর্তী, অনুপ কুমার ভট্টাচার্য, বল্টি, আশুতোষ, আর অন্যান্য সমস্ত শ্রোতারা যারা কলেজ শুনছেন।
0: আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রত্যেকের জন্য পাঠাবো আপনার পছন্দ করা গান।

0: নমস্কার নেবেন?
1: হ্যাঁ নমস্কার, বলুন।
0: নমস্কার, আমি প্রেমজি চক্রবর্তী বলছি, পশ্চিম রাজ্যের শ্রীনি জেলা থেকে।
1: আচ্ছা, হ্যাঁ বলুন।
0: আর আমাকে গান শুনিয়ে দেবেন আজকে,
1: হ্যাঁ
0: আমি
1: হ্যাঁ
0: শুনতে চাই
1: আচ্ছা,
0: আনন্দ আশ্রম ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে তিনটি মন্ত্র নিয়ে যা জীবন সপ্তম শিবম সুন্দরম, এই গানটি শুনিয়ে দেবেন।
1: আচ্ছা,
0: যাই হোক, লাইনটা মনে প্রথমে পেয়ে গেছি আমি, কুসম্ভবত মনে হচ্ছে তিনবার ডায়াল করেছি, ঢুকে গেছে। আমি তো বসছি এখন, আর মানে রিসিভ নাও হতে পারে, ভাগ্য ভালো তাই লেগেছে। আর এই গানটি এই অনুষ্ঠান যারা শুনবেন সবাইকে নিয়ে শুনবো। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার আপনাকে,
1: ঠিক
0: ধন্যবাদ।
1: আছে, নমস্কার, ধন্যবাদ আপনাকেও ফোন করার জন্য।

0: নমস্কার স্যার,
1: হ্যাঁ, নমস্কার।
0: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বদ্রীপার। তো বেশ কয়েকদিন পর আজকে গীতবাহারে ফোন করলাম, আর অনুষ্ঠান তো শুনি, খুব ভালো লাগে আপনাদের, আর আকাশবাণী কৈলাসের অনুষ্ঠান, সবগুলো অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে, খুব ভালো লাগছে। আর আজকে গীতবার ফোনটা ঢুকলো, অনেক ভালো লাগলো এই আমার। তো আর আপনি কেমন আছেন?
1: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
0: আর
1: কি গান শুনবেন বলুন।
0: গান শুনবো আজকে ভাবছি, কুমার শানুর কণ্ঠে, কুমার শানু আলকা এমনি গানটা গেয়েছেন, ছবির নাম হলো কালকে আওয়াজ, আর গানের লাইনটা হলো, আজ রাতে চাঁদনি হে বাস তুম মেরে সাথ গো, গানটি
1: আজ রাত।

0: নমস্কার,
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, গীত ভার থেকে কথা বলছি,
1: কি বলছি?
0: ব্রজেন্দ্রনগর থেকে।
1: হ্যাঁ শুনছি দাদাভাই, আমি বিশ্বকা দাস বলছি,
0: আচ্ছা বলো।
1: ওই চন্দ্রনগর থেকে।
0: হ্যাঁ চিনতে পেরেছি, বলো তুমি কি শোনাবো আজকে তোমাকে, বলো। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলো তুমি।
1: আমি শুনতে পাচ্ছি না আপনার কথা।
0: তুমি শুনতে পাচ্ছ না, এটা তোমার মোবাইলে সমস্যা হবে। কি গান শুনবে সেটা বলো, বাকি সবাই তো শুনতে পেয়েছে, তুমি শুনতে পাচ্ছ না, তাহলে তো তোমার মোবাইলে সমস্যা হবে, এখানকার সমস্যা নয় এটা।
1: ও, আধুনিক গান শুনিয়ে দিও যেখানে একটু।
0: যে কোনো একটি আধুনিক গান।
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, শোনাবো। অনেকদিন পর তোমার সঙ্গে কথা হলো আমার।

0: নমস্কার দেবেন দাদা,
1: নমস্কার, বলুন।
0: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
1: হ্যাঁ,
0: আপনি ভালো আছেন দাদা?
1: ভালো আছি, আপনিও আশা করি ভালোই আছেন।
0: একদম
1: আচ্ছা।
0: ভালো আছি, সেই জন্য ফোন নিয়ে বসলাম।

0: করার জন্য।
1: আচ্ছা,
0: তো আজকে একটা হিন্দি গান শুনতে চাই, বিখ্যাত একখানা ছবি রাজেশ খান্নাজির, ছবির নাম হচ্ছে ফির বহি রাত, 1980-তে রিলিজ হয়েছিল। আর গানটা হচ্ছে সাংঘ তেরে নিকলে তো, আর গানটি

0: বাস্তুর বিয়ের সাথে আর এই গানখানি আপনাকে নিয়ে শুনবো বাসিয়াল লালন ভরাট দাদা জওহরলাল বর্মন মহাশয় বরুণ সূত্রধর আমার সহধর্মী সঙ্গীতা বেদনাথ আরিমন যারা শুনছে সবাইকে নিয়ে শুনবো আপনিও শুনতে পারেন
1: ঠিক আছে প্রত্যেকের জন্য পাঠিয়ে দেবো আপনার পছন্দের
0: ভালো থাকবে
1: হ্যাঁ নমস্কার আপনিও ভালো থাকবেন।

0: দাদা ভাই।
1: নমস্কার, বলুন।
0: আমি কুমারগাঁও থেকে বলছি দাস।
1: হ্যাঁ
0: হ্যাঁ দাদা ভাই, আমি একদিন বিচার ছবি গান শুনবো, ছবির নাম ডন,
1: আচ্ছা,
0: জিসকা মুঝে, কিশোর দা, লতাজির কণ্ঠে।
1: জিসকা মুঝে,
0: ও
1: আচ্ছা ঠিক আছে, শোনাবো আপনাকে, শোনাবো আপনাকে।
0: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
1: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো, বলুন।
0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: আমি শোনিতপুর আসাম থেকে অমল বসুমতারী।
1: আচ্ছা, হ্যাঁ বলুন।
0: কেমন আছেন স্যার?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ভালো ভালো।
1: আচ্ছা, কি শোনাবো আজকে গীত বাহারে, আপনাকে বলুন।
0: হ্যালো,
1: আজকে অনুষ্ঠানে কি গান শুনতে চেয়ে ফোন করেছেন সেটা বলুন।
0: কুমার শানুর কণ্ঠের একটা গীত শোনা যাবে।
1: কুমার শানুর কণ্ঠে যে কোনো গান নাকি?
0: যে কোনো গান,
1: আচ্ছা,
0: বাংলা গান হলে
1: বাংলা গান হলে হবে না?
0: হয় হয়,
1: ঠিক আছে ঠিক আছে, আপনাকে শোনানো হবে।
0: গানটা শোনাবো, ময় সাথী নাম।
1: বলুন বলুন।

শুনলেন ভয়েসমেল প্রোগ্রাম গীতবাহার, সংযোজনা ছিলেন প্রসেনজিৎ দেব, আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিকসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। এল নিনোর কারণে মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষিক্ষেত্রে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খরিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিকসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বরিষ্ঠ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের ব্রিকস সভাপতিত্বের সময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষিণী বিশ্বের দেশগুলির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অবদান রাখাই দেশের লক্ষ্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ষোড়শ ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে শ্রী দোভাল বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তা ঝুঁকিগুলো এখনও জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির উপর বিশেষ জোর দেন।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান।

অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। শ্রীমতী মুর্মু আজকের অনুষ্ঠানে 2 জনকে পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণ ও 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা মামুট্টি আর মাধবন, সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক প্রমুখ। রাজনীতিবিদ শিবু সোরেনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আজ 5 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। তারা হলেন বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী যতীশ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। এর আগে গত মাসে রাজ্যের 6 জনকে পদ্ম সম্মান দেওয়া হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ চৌহান বলেন, এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবেলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈল বীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং সেই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে তিনি জানান। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে জেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছতে পারে। 2027 মে মাস পর্যন্ত ভারত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। সামুদ্রিক বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আজ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ধূলিঝড় এবং প্রবল বাতাস বয়ে যায়। জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ প্রভৃতি অংশে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের ওপরে ধন্যবাদসূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘর ছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের করা হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের সামনে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার 1 মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে 1 মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জির

0: সরকার বিএসএফকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
1: আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়? আমরা ভারত সরকারের ওই আইন কার্যকর করে ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না।
0: এবারে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু 1:30। লন্ডনে অনুষ্ঠিত এফআইএইচ পুরুষদের প্রো লীগ 2025-26 এক রোমাঞ্চকর ম্যাচে ভারত পাকিস্তানকে 4-3 গোলের ব্যবধানে পরাজিত করেছে। খেলার প্রথম কোয়ার্টারে পাকিস্তান অপ্রত্যাশিতভাবে 1 গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে অভিষেক নাইনের গোলে ভারত সমতা ফেরায়। এছাড়াও নীলাকান্ত শর্মা, সুখজিৎ সিং, রাজিন্দর সিং এর গোল ভারতকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন, এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী রামাংশু চট্টোপাধ্যায়।

0: In men's hockey, India registered a thrilling 4-3 victory over arch rivals Pakistan in their opening match of the London leg of the 2025-26 FIH Pro League this evening. India mounted a strong comeback after failing behind in the first quarter with goals from Abhishek Nayan, Neelkant Sharma, Sukhjeet Singh and Rajinder Singh. Ahmed Nadeem gave Pakistan an early lead and later scored twice in the final quarter to narrow the margin, but Harmanpreet Singh's side held their nerve to seal the win. With this win, India continues its unbeaten record against Pakistan in senior men's hockey, extending back to 2014. And now before we close, here are the highlights of the bulletin. Prime Minister Narendra Modi says BRICS has vital role in deepening security cooperation and addressing challenges like terrorism and cybersecurity. India rejects remarks by Islamabad over situation in Pakistan-occupied Kashmir, calls it desperate attempts to cover up its own failings. External Affairs Ministry says 11 India-bound vessels crossed Strait of Hormuz since MOU between US and Iran. UN Chief Antonio Guterres calls on artificial intelligence companies to release environmental impact report and commit to clean energy. Indian men's hockey team beat Pakistan 4-3 in opening match of London leg of FIH Pro League. And in FIFA World Cup, Portugal to take on Uzbekistan in a group stage fixture at Houston in a short while. And with that, we conclude tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 24 জুন বুধবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। সকাল 6:02 অমৃতবাণী। এই অনুষ্ঠানে আগামীকাল শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ। 6:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সকাল 7:00 সুপ্রভাত। ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:10। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 8:40 বাংলা আধুনিক গান। সকাল 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন হিন্দি এবং ইংরেজি। সকাল 9:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা। 12:05 লোকগীতি রবীন্দ্রসঙ্গীত বেলা 12:30। দুপুর 1:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। দুপুর 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। ককবরক গান শুনবেন দুপুর 1:40। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:15 বাংলা আধুনিক গান। 2:30 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 3:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী। রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রাত 7:30। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলার সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 এই মাসের অতিথি মিক্স মেরোডিস রাত 8:30। রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। লোকগীতি রাত 9:15। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন রাত 9:30।

রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 নজরুলগীতি, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20, রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34:25। জয় হিন্দ।